লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই ফর মিনিট ফকে ফচকসি নাংলিটুম রেডিও কার্জু আরা দো আনফান নীলি সুমতি ইংলেংপি আদা বেকে মেয়া কার্ডম নাম্পা জে রেখসি পিনিয়া ট্রান্সমিশন ইং পুইকল পিনিকে পাই পাই নিফাই ক্যাব উর্মিয়ারনি যাই মেকে বাংলাকে এফ এম ব্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরা টবরাসের ক্যাব লাপে নাংলিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলংপেনতা যাই মেক আর জু ইংলং জি পিনি কন্ট্রোল রুম অলং সাই নাং চেরাবদোনা বাংমেন লাকি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দি ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইক্লেম বাং কারেং তেরন পি লাপেন বাংফু বাংফি আতুমফান কাংথুম কেথন আসাইক্লেম বাং সনসিরাম টিসু

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন অলং কপিপি আজাই মেক্সি রত পারজুইক জিমা চেথান মেক্সিনাং পরফাই ট্রগ্রা মিনিট ক্যাপ আপর কাংডু কার্ডমালু না যায় মেক আং ডেং অলং পেন নাংলি তুম আসন সন আলুন আরজুইক লংপো আরজুইক লংজি পরফাই ট্রগ্রা মিনিট হং ক্যাপরা ফ অপর নেলিলাম থে পু আং ডেং অলং পেন সুনালি ইংলেং পি কেথানা লাং লিলাম থে আরজুইক লংজি পরফাই ট্রগ্রা মিনিট থংকেব্রা সির ক্যাপ আপর পিনিয়া সারলাম থে আরজুইক লংজি পরফাই ট্রগ্রা মিনিট প্লি ক্যাপ আপর কার্বি লুন বারি মাংডেং লং পেন নাংলি তুম আসন সন লুন আরজুইক লংজি পরফাই সির ক্যাপ পরফাই ট্রক সিরা মিনিট ক্যাপ আপর পিনিয়া লামজি রাংডেং লং পেন কার্তিকি গাং হয় পুথাক রাজু টেরন লাপেন হুটবাং ফান্ডার টেরন আতুমাংবং চিহু চিপুত আরজুইক লংজি লাবাংস অজায় মেঘ পিনি আকাশবাণী দিফু অলং কেপাচেতাক ইকচেং অজায় মেঘ ইগল পরফাই ট্রক্সি রমিনী প্লিকে বাপর লুন চেতো আংডেং অলং পেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই নারকেব রমিনী থং ক্যাব আপর কার্বি লামার জানালুন অজায় মেঘ আংডেং অলং পেন নাংলি তুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সিরকেব্র মিনিট ক্রেপ হর হিন্দি লামার জানালুন আজাই মেক আংডেং লং পেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সিরকেব্র মিনিট প্রিকেব্র ফর ইংলিশ আলুন আংডেং লং পেন নাংলি টুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই কেব্রা মিনিট ক্রেপ হর লামজে রাজাই মেক আংডেং লং পেন হেলভালিন দিমুং পি কেথানা লামজের আরজুইক লংজি পরফাই ক্যাবরা মিনিট থং ক্যাবর লুন বা নাংডেং লং পেন নাংলি টুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ক্রে সি আপর মালিনী টেরন পি আনিংর লামথে আরজুইক লংজি লাপেন আদুন্থু সোয়ার লো সেয়ংতং পোয়াজাই মেঘ আংডেং লং পেন জ্যোতি টেরং পি লাপেন হুটবাং পি ট্রেসি রং পি পিয়া তুমংবং চিহু চিপুত আরজুইক লংজি পরফাই ক্রে সিরা মিনিট হং ক্যাব আপর মুম্বাই পেন কেপাচেতাক বিবিধ ভারতীয় জায় মেক আরজুইক লংজি পরফাই কে থমরা মিনিট প্রিকেব রফ অপর গুয়াহাটি পেন কেপাচেতাক কার্বিয়া জায় মেক আরজুইক লংজি পরফাই প্লিরা মিনিট হং ক্যাব আপর ডিমাসা লিরমিয়া লোন আংডেং লং পেন নাংলি টুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই প্লিরা মিনিট প্রিকেব রফ অপর বড়ো লিরমিয়া লোন আংডেং লং পেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ফ পর রংরু বাজাই মেঘ আংডেং লং পেন লাং অক কাচু জ্বর কাচু লাং পুথাক খনসিং রং পি লাপেন হারবামন রং পি এতুমংবং চিহু চিপুত আরজুইক লংজি পরফাই ফ রা মিনিট থংকে পাপর পিনি আসারলাম থে আরজুইক লংজি পরফাই ফ রা মিনিট থংকে প্রায় ইসি এপর কার্বি লুনবারি মাংডেং লং পেন নাংলি টুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ফরা মিনিট ফকে বাপর লামজির আংডেং লং পেন হুনালি টেরন পি কেথানা লামজির আরজুইক লংজি পরফাই ট্রক আপর কায়া হার্লিং পজাই মেঘ আংডেং লং পেন লুন সে তিমুং আকায়

along asayang denga puthak lun setimong lapen prodeep rong phara tumang bong chihu chiput arjei longji labang so jai mek pini akashwani diphu along ke pacheta ge chenga jai mek iglo por phai tokra minute hong ke apor hindi gazal alona jai mek angdeng along pen nanglitum ason son alun arjei longji por phai troxi apor কার্বি ডেট লংরি চিং হন আলু না যাই মেঘ আং ডেঙা লং পেন আসন সন আলু আর জুইক লংজি পরফাই টক্সি মিনিট ক্রে ফ পর আসামিস লামার জানকালি আলু নাং ডেঙা লং পেন নাংলি তুম আসন সন আলু আর জুইক লংজি পরফাই টক্সি মিনিট হংকে পাপর অকপ্রা না যাই মেঘ আং ডেঙা লং পেন পার্কিনসন আকেশ পুঠাক ডক্টর সুনিতা তেরাং পি লাপেন ট্রেসি রং পি পি তুমং বং চিহু চিপুত আর জুইক লংজি পরফাই নারকেবা পর ইংলিশ আলুন আজাই মেঘ আংডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর্জুইক লংজি পরফাই নারকেবা মিনিট ক্রে ফ পর দিল্লি পেন কেপাচেটাক পার্লিয়ামেন্ট রিভিউ আর্জুইক লংজি পরফাই নারকেবা মিনিট হংকেবা পর টক লাংজাই মেঘ আংডেং আলং পেন লংকিরি ইংটি কেথানালাম জির নাংলিটুম আর্জুইক লংজি পরফাই সিরকেবা মিনিট ক্রি ফ পর লামেরা যাই মেক আংডেং আলং পেন জাংরে সো পেন রিচো পুয়াতমু স্যামসন ইংটি কেথান আর জুইক লংজি পরফাই সিরকেবা মিনিট হংকেবা পর কার্বি লুন বান আজাই মেক আংডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই কেবা পর দিল্লি পেন কেপাচেটাক কোয়েশনার ইন পার্লিয়ামেন্ট আর জুইক লংজি পিনি আ ট্রান্সমিশন লংকে রট কে পারজু জিয়া যাই মে কে লাপান হেনলো নাংলিটুম যাই মে কারজু লংবম লাকে আকাশবাণী ডিফু আ স্টেশন লংপেন নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই ট্রকরা মিনিট ফ প্লেং একাই কাই লাসি নাংলিটুম দিল্লি পেন কেপাচেটাক ইংলিশ আলাম পেন বিরটা আর্জিক লংপ

পখিলালেক ঠেপি কিলনালন ইংহ নাথাক পুয়ারজৈক লংটং দাদাফি আদন্থু আলোন আর্জৈক সিনাং রিনুরিয়া ফাংচপি কিলনালন আলোনালামথে অপাই লক্ষ্মী তাংটে আর্জৈক সিনাং

কানাই সিং নারপি লাপেন আরিসং হো তুমকিলো নালুন ওপি রাসিনজা পু আর জুই ক্লং টং দেপি কাংডো কার্ডম আলুনা যাই মেঘ আং ডেং আলং পেন কিজুৎ সি আলুন আর জুইক সিনং আলুনা লামথে ও হেম্ফু হেম্ফি আর নাম কিলো না বাং অম্ফু টি সোপি টাংটে আর জুইক সিনং লবাং সোলুন।

0: কারছে আমির কে গুলাব আমির হেলো নীলি থোলো টাংতে নীলি চেলাং পঙ্কি আমির কারছে আমির নাং রং পিলো পুলো টাংতে নীলি নীলি নিং আর রং পিক লাপেন এ নীলি নিং ইংসাম পিক আথে কে মিয়র কে নেমপ্রু তা নেমপ্রু ও লাপেন কে ল্যাংতা ল্যাংমি পিক লাসো পটসি মিয়র কে নীলি নিং হ্যাং ও লাপেন ব্যাং আতুমলে এহ্যাং ব্যাং পুলো টাংতে মিয়র ঠেকলং পো বা কে ল্যাংমি লাসো মিয়র কে পুপ ইংকি লাতুম স্তামি আনিং আর রং ই ও তিতিল হেম আলং মিয়র আর চিলু পুলো টাংতে আলন দো ই উ লাপেন হেম তা ইংথিরেট আসংসি নীলি ঠেকল মিয়র আফান লানানি পুলং টাংতে লাতুম তা রেংরি আর দাপ্রাং লাপেন আনি ক্যাংসাম হেলো মিয়র এ কলানা নংজি এ কিমিনাই আপরলো আনি আবেলো পুলো টাংতে ল্যাং লাপেন কিনাংজি হো অর পুসিতামি চিপি নাং পো নাং পার্কে নাং পাপু পিঠু পো আংকে ল্যাংমি পিক পো রাশি মিয়র কারচে আসাই ইলি তুম কাদো কবিতা ক্লেম লো ন্যাং লাপেন হেম রিট সেতামি আলন চিপি দন লো ন্যাং
1: লপোয়ানপর নংদিতুম সুনালি ইংলেংপি আলংনি লামথে আরজুই গ্লং টাংল পিনিয়াসার লামথে আরজুই থা চেলোর চেলোর ফাকাংতুর মাতে চেজা সেরয় লামথে কে মান ফাকাতুমকে ইজন বাগলে তিমুর লোতে আজন কাপড়ে কাতুম তা তিমুর দুন্ধুপো লাকে ফাকাসে মালো থাংনা তাবি সে তা ইজন বাগ কে যা লিংলো মনে দাতুম ইনুত বাক কপিনে কেক্লেম ঠেক দুন লং আমাত কাদো কাবেতা রুংদুন প্রো পুয়ালামথে লাসি সারপালামথেলো চেলোর চেলোর ফাকাংতুর মাতে চেজা সেরয় পিনি আসারলামথে কে লাপুয়ান বেদল নাংলিতুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফুয়া স্টেশন অলংপেন আদুন্থু কার্বি লুন বারিম আংদেং অলংপেন কেচেং সিয়ালুন আরজেক সেনাং জরসিং বে কিলুন আলোন আলাংলি কিলুনিক জি আলোন লাকে হেমফু কেপ্লাং আলোন তাংতে আরজিক সেনাং
2: সি তোরা ই রাজাং কে সংসার সের জাং সি আজাং কে

সেতরায় রাজং কে সিং পিথক চে দম সি সিং বে অয় রাদম সে আরি রো আফন সে চরণম ক চেথন সে আরি রো আবং কে চরণম চে দন ক্লং সে বরু বিপজং সে হকীর্থে প্রুং আং সে পিরবিয়া নং জং সে মিন্দারা নং জং বরসুয়া দো আন।

0: প্রেমিকা রং পিপি কিলুন আলুন মি চংক্রেট আলুন আর জুই ক্লং টাংদাতফি কার্বি লুন বারিম আলুন আজাই মেক আংদেং লং প্যান কিজুৎসি আলুন আর জুই সিনং নাজিমা রং চে হন পি কিলুন আলুন আলাংলি কিলুন ইকজি আলুন লাকে ওসো মেক পাজাং আলুন তাংতে আর জুই সিনং
1: নকিলুন জি লাকে তুয়া এ

0: Basically, in the Har Ghar Tiranga movement and renewed their collective resolve to contribute towards building a Viksit Bharat. In a social media post, Mr. Modi said, "Our tricolour is our pride and a constant source of inspiration to always give our best for the nation." Prime Minister said he is glad that this year's efforts are dedicated to Vande Mataram, and that too at a time when we are marking its 150th anniversary. The Culture Ministry said the Har Ghar Tiranga campaign this year would seek to bring the spirit of patriotism to streets and homes across the country through Tiranga Yatras, Tiranga rallies, Tiranga concerts and mass singing of Vande Mataram. India has crossed 300 gigawatts of non-fossil fuel-based installed electricity generation capacity. The landmark achievement was reached on the 31st of last month. It represents India as achieved more than 60% of its 500 gigawatt target set for 2030. The Ministry of New and Renewable Energy in a statement said that the share of non-fossil fuel-based electricity capacity in the country's total installed electricity generation capacity has reached over 54%. The ministry added that the growth in clean energy generation has been driven by strong contributions across sectors. Solar energy remains the key growth engine. Jharkhand police has imposed prohibitory orders around the assembly premises and made elaborate security arrangements across Ranchi. The measures have been taken in view of today's Vidhan Sabha march called by students who have been protesting for more than 2 weeks against alleged irregularities in recruitment exams in the state. A prohibitory order has already been promulgated within a 750-meter radius of the Vidhan Sabha building from 6th to 12th of this month. Protesters allege that hundreds of students coming to the state capital from different parts of Jharkhand are being stopped by the police forcefully. The students' protest entered its 17th day today, while six of them are on hunger strike, protesting against alleged irregularities in the recruitment exams. BJP leader Amar Bauri alleged that the party's state unit president Aditya Sahu has been put under house arrest. The Indian Navy US Navy Explosive Ordnance Disposal Exercise 2026 will be conducted at Southern Naval Command, Kochi, from today till the 14th of this month. The Defence Ministry said the bilateral exercise aims to enhance interoperability and strengthen professional cooperation between the specialist, diving and EOD teams of the two navies. The five-day exercise will comprise subject matter expert exchanges, cross-training, equipment demonstrations and scenario-based practical exercises. In squash, India settled for the silver medal in the team event at the FISU World University Championships in Mumbai yesterday. The Indian quartet of Om Semwal, Shamina Riaz, Suraj Kumar Chand and Nirupama Dubey lost the final to Hong Kong China on game difference after the tie ended 2-2. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী ডিফু যাই মেকে বাং মম লাকে এফ এম বেন আলং পেন মে গহার্স ফারুই সিরা তক বরাসির কেপ লাপেন নাংলি টুম নিউজ অন এয়ার এপ আলং পেনটা যাই মেক আর জুইক লংজি আদন্ধু পিনিয়া লামজির পু আজাই মেক আংডেং আলং পেন সাই কাটি কি পেন সার্টিফিকেট কাচেপালং আপুথাক ইনুট অর্গেনিক সার্টিফিকেশন কনসালটেন্ট রাজু টেরন লাপেন হুট বাং ফান্ডার টেরন আতুমং বং চিহু চিপুত আর জুইক সিনং লাবাং সো আজাই মেঘ পিনি আকাশবাণী ডিফু আলং কেপাচে তাক ইং আজাই মেঘ ইগল তাংতে আর জুইক সিনং
2: আফ্রাংসি রেডিও কার্জু আরাত আনা পানসামে নিলহিন পেন সুরি সুরি নিং কাংসাম কার্ডম পাজে রেগল পিনি কাচিং কি চেথান পঞ্জি লাকে এলিতুম কার্বিয়াং লং লং পোস্তামে পেনাং আন কে সাই কাতি কি এবং ফুতুম দল বনসিতামে লবাংসো সাই কাতি কি পেন আলে কুপুসন সি কেপা লং নং জিমা লাপেন কাপড়ে কাপড়ে কাসন মতে আ সার্টিফিকেট লাহাই হই কাচেপা লং জি আফান পোস্তামে এলিতুম কে ক্লেম কে আকেনাং সন লাসি লাহাই আ সাই আলং কেচেরাব দুন জি আফান পড়া ইনুট কে ক্লেম আবাং ফুদো মতে আলাংলি কে অর্গেনিক সার্টিফিকেশন কনসালটেন্ট আবাং ফুল লাংলিমেন লাকে রাজু তেরন পো সি আখ্যাহাই নালিফান আফ্রাংসে আকাশবাণী দীপু হিনপেন সুরি সুরি

0: কাংসাম কার্ডম পাজেরিগলা
1: কার্ডম
0: অর্গ্যানিক সার্টিফিকেট কাছে পালং দুন জিয়া ফান মাঙ্গে লিতুম কপুসন সিক্লাম নাং পক
1: হলা অর্গ্যানিক সার্টিফিকেশন কাছে পালং জি আফান কে ফার্স্টলি কে নাংলি লংলি কে নাং জি হেদি লাসি একলেসা প্যান সাড়ে হাত বিঘা আন হেদি লাসো আন লে নাংলি লংলি দো পুলোতে লংলি কে দো কে কে নাং সট কি ছিল নাম্বার ওয়ান নাম্বার টু বাংকে নাংলি ম্যান প্যান আধার কার্ড দো নাং জি আন প্যান ভোটার আইডি দো নাং জি আন প্যান পোতা যদি দুক মেয়াদি পোতালোতে মেপার ল বা আবেতে কেঁচা পোতা আকো হালা তাবে পুলোতে নাংলি জিপিএস এসি কেচে এন দো নাংপো নাংলি লংলি এলং কাটজাপ প্যান হেদি হালা জিপিএস হালা লেটিটিউড লংগিটিউড লোপলোতে হালা কে এসি মানে প্রুফ পো যে হালা লংলি নাংলি এরিয়া সে কে পড়ি হেদি হালা নাংপো আন প্যান নাংলি ফটো এসি নাংজি আন প্যান নাংলি ফোন নাম্বার নাংজি প্যান নলম কে ইমেল দাদু নাংজি হালা জেনারেল করসপন্ডেন্স হালা আমি থাংলে কোরিয়ান ইয়েতে মানে ফ্যামিলি মানে ইমেল কেদো হেদি হালা দো নাংপো আংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইসি দো নাংজি মানে নলম লা অর্গ্যানিক ফার্মিং কে ক্লেম আন আতুম ফান এম সাবসিডি পে নাকি লং হুট ইসি আকে জয় পো হেদি মানে অটো ক্রেডিট কি করি জয় কে ফান লাভ আংকে ইসি বেসিক আকে নাং শর্ট লহে আনপেন নলম বাংকে হালা অর্গ্যানিক ফার্মিং জৈবিক খেতি পুকে ট্রেনিং পে নাকি পিওলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার টা পিল কে ভি কে টা পিল আনপেন কাপ্রেক কাপ্রেক অর্গানাইজেশন তুমতা ট্রেনিং বাংকে পিবম লহে অর্গ্যানিক বঞ্চিতা নাংলি খালি অর্গ্যানিক খেতি ক্লেম লো পুকে নাংলি হালা অর্গ্যানিক সার্টিফিকেট লে আভি পুলোতে হেদি নাংলি তা পু না কাসন পো লাসি অর্গ্যানিক লে নাংলি অ্যাওয়ার্ড কি ইউজ পুলোতে আইডিয়ালি নাংলি লং হালা সার্টিফিকেট ধুনাং পো জাস্ট অর্গ্যানিক নাংলি তা অর্গ্যানিক ক্লেম লো পুকে হালা বাংকে সবসব লেলে চট পো লাসি আর সার্টিফিকেট নাংলি লং দো পুলোতে সার্টিফিকেট আলং অর্গ্যানিক সার্টিফিকেট লা ইসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার তুমসি আকে ইস্যু তিতি আর সার্টিফিকেট লা ইসে টু পেজার সার্টিফিকেট দোজি আদা কিউ আর কোড দোজি হালা নাংলি আহক পেনসে অর্গ্যানিক ক্লেম কালিমা কালাং পসিতা হালা নাংলি হালা ক্যামেরা পেনে স্ক্যান দলতে পুরা সার্টিফিকেট নাংলি ফোন লং ওয়াং জুজি সার্টিফিকেট বাকে নাংলি ফান নাকে সার্টিফাই দুনলো যে কালাং লো আমুনিত অর্গ্যানিক সি কে ক্লেম লো কোন মা ডাংসিতা হেদি বিঘাই সি তামে বিঘা পো তামে কোন মা কে ক্লেম হেদি লাস্ট পর সার্টিফাই দুন পো
0: তাতে লাসো সার্টিফিকেট চে পালং লোক জিয়ে ফানকে আনাম কি পিনাং লাপসন্তা দমা লাপেনকে লাবাংসো সার্টিফিকেট লং দে দা ফিলাকে একাই দিং পিতা ক্লেম ই উন লাপলমা মাতে আপর কি পিদলকে
1: লাতা ফার্মার্স তুমকে ক্যাটেগরি দুকক মতে দি নন আসন মার্জিনাল ফার্মার্স ন প্রোগ্রেসিভ ফার্মার্স বা আধক আ ফার্মার বাংকে কোপেনে গভর্নমেন্ট আ প্রোগ্রাম নকে পি কে ভি ওয়াই তাংহ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা দি লা কাপ্রেক কাপ্রেক আসনি আনবর কে ক্লেম দো হেদি লাসি নন আসন আদ গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রাম লঙ্কে বাং হালা প্রজেক্ট আ প্রোগ্রাম আন্ডার সি আ ফিস পিপি দেজি নর্মেলি আপ টু 7.5 বিঘা মানে হেক্টর ইসি আফানোতে 2000 পার ইয়ার লাসি হালা পিলো পোতে নাংলি নেকা নিসি পাঙ্কে ভ্যালিড লো আকো নেক্সট ইয়ার আকো রিনিউ থুনাং পোহে লাভ বাঙ্কে আধক বাঙ্কে গভর্নমেন্ট সাপোর্টে প্রোগ্রাম আ ফার্মার সাতুফান্ড পোলোতে লাতুম বাঙ্কে ফার্মার বাং পাঙ্কে হালা বাং আ প্রজেক্ট আসনি আমেন আ স্কিম পেনসি হাদি বাং পিপি ডেট পো পিজক ফ্লট পোহে নন মানে ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসিভ ফার্মার্স লো পোলোতে মানে লাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আ ফ্লেক্সিভ প্রোগ্রাম আপত মাতে দি লাসি লাকে কে কম নাই লো আকো লা গুমামা লা খেতিয়ক ফার্মার্স তুম লা আসনি নিয়াংবর কে ক্লেম তুন মাংখা দি লাতুন মাংখে পিজক ফ্লতা দুলো লাসি ইন্ডিভিজুয়াল কে ক্লেম ফ্লতে লাতুন কে পিনাং পো হে কোন মা ডাং কে ক্লেম জি হালা সোয়াটেং পেন কে নাম দু পো হে
0: মে পিক আনলক হে নালি থান বাচিনি তাংতে পেনাং আনা তুম বাংকে চিনি নে দে তা হাই লাবাং সো সার্টিফিকেট চে পালং লক জে ফান কোডাক সি হুমরি দাম নাং জি নে কোমা রাতম লং সি কে ক্লেম দু নাং জি নে চিনি নে দে তা হাই লাসি নাংলি পেথি হেক পেন থান বাচিনি পন্থা
1: লাকে লাসো অর্গ্যানিক সার্টিফিকেট ফানকে থিহেক পেন পিজিএস ইন্ডিয়া সার্টিফিকেট পুমেন্স পার্টিসিপেটরি গ্যারান্টেড সিস্টেম ইন ইন্ডিয়া মানে পিজিএস ইন্ডিয়া লাসো সার্টিফিকেট কে মিনিস্ট্রি ইসি নোডেল অফিস দো দি ন্যাশনাল সেন্টার ফর অর্গ্যানিক অ্যান্ড ন্যাচুরাল ফার্মিং হেদি গাজিয়াবাদ লতা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্ট্রি আর লো ইসি বডি হেদি লাতুম বাংকে সার্টিফিকেশন কিপি রেসপন্সিবিলিটি আর ম্যান্ডেট দোলো লাতুম নর্থ ইস্ট অফিস দো নীলিকে নর্থ ইস্ট অফিস আলং পেন সে মানে ডিপিউট লোহে নীলিকে হাডাক পেন

0: lo he la son to si India long bu South India do North India do la pu he la si pli do an pen non la banke la pu itu mahin banke ko sonde nilita ar pulong dun lok lo he amat si nilita ko anma unke pachini lo he mosita nili panle suppose organic certificate phan che contact e pene pulote nangli agriculture department along le dam posita nil contact number long ji KVK along le dam sita longi la regional agriculture research station difu he an pen da radio long le wang posita nang hungri posita hadi nil contact long pulote nangle nil phan over phone whatsapp wa pene nil phan contact lo pote nil team nangli phan contact pu hadi anke mentu se field visit ji ma akagos pipi ma hadi e phong over whatsapp sita ene ka form do he sita phong whatsapp nang pilo pulote nil team kon ma mane hala a form ka fill up a niyom ajat hadi nang than at po anke si field visit arrange po he jote kolosor ni ma hala sorting sob akagos okay pulote ideally thang pene corona corona sonle ave pulote hadi 30 days angbong enangli long logi belak pene so emergency thonson le ave pulote hadi ideally nangli long logji
1: tangte koson sila a product mate ason nason parojang phong punon kapre kapre kechoson pasitame koson sila ke organic lake chemical fertilizer ki pi pu koson sili tum kapang thek don thek pok
0: komama kheti ake claim rang hedi organic certification ke apply hochi undertaking ki pidu oji je pini pen nili chemical fertilizer and elo hedi hala so date pen si hisapu je amuka ke mane pini pen organic se claim po e franke hala so undertaking dopo hedi hala dak pen hala lopulote nituma team so verified at a pilote chini po je amuka organic claim po বনসিতা হালাতা সার্টিফিকেট কি করি তাই আর ডাং ডোজি ননসন সে বিঘাইসি বিঘাইসি লং সাপোজ সে হানসো দো বা পটক জাং ফং দো দে বিঘাইসি পেন কোয়ান সে পটক জাং ফং প্রোডাকশন ডোজি মা লাকে অন রেকর্ড তা দো লাকে ডিপার্টমেন্ট পেন ক্রস চেক মে ননসন মানেলে বিঘাইসি সার্টিফিকেট দোল আনতা আমনিট কে জর কে নিল কে মানে এক টন দুই টন আলাম লো হেদি একটা দুই টন প্লোতে লাভাং কে মানে ক্রয় উনিয়ে দেই মাটি হালা লো প্লোতে বিঘা ইসি পেন কন মা কেলং কেলং বাকি হরমু বাংকে আলাং বেলেকা সোর্স পিসি কে বান বন হলা অর্গেনিক কালি দেটা হয় লাসি লাসন পুসিতা নিতুম চিনি হে লাসি লাসন লে মানে বিকজ লা বাংকে সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোগ্রাম আন্ডার সি সার্টিফিকেশন কিপি মাটি লাসি মানে লে লাসন কারকান ফুনাং পো মাটি দি কোয়ান মা আলাং আডাং পেন লে আ প্রোডাকশন আ বিসি কে জর প্লোতে হেদি সন টু মাংকে যদি মানে লে ক্লেম পোলোতে লাকে সার্টিফিকেট কি ইস্যু সিতা হে লাকে ক্যান্সেল দে যে থান পে জি ব্ল্যাকলিস্ট দেব ব্ল্যাকলিস্ট লোপলোতে আমি থাকছি লস লো মতে দি ইটস এ লস লাসি কোয়ান মা উনকে ইসি সিস্টেম সার্টিফিকেট কি ইস্যু পোলোতে আল্লা সো আহরণ বাংকে মানে কাপকে দেয় নামপো কালি পোতে কেলং সার্টিফিকেট লাখে মানে ওই ফাঁক আসন তা ডোকক পো আন পেন নন মানে লেখে নাম বাং আল্লাং চিনি যে হাদা সার্টিফিকেট লং সি মানে কেটক ডো আংজি লানা ডাং দে লানা ডাং পেন আংকে নন নাংলি নিলি ফানাকে জরি গেল আন পুলোতে হলে কে নাম বাং সেটা আনিং এর লোকে মাথা দুই মাটি আর এরিয়া কে লান রেট সাপোজ সে 50 বিঘা আংকে নি ফানাই ফুকে আমার তো 200-300 টন আছে কেজি কালি টন পুলোতে হেদি নাংলি নয় নিলি নয় কেনাম বাঙি দা মাতা পো লান পেন কে লান উলাইলে দ্যাট মিন্স হি হালা লোপুতে আ প্রোডাক্ট আলং লে সল টেস্টিং প্লাস আ প্রোডাক্ট র্যান্ডম স্যাম্পলিং পেন লে আ ট্রেস কেমিক্যাল আ ট্রেস লং লোতে লাকে হালা আমনি তা নামপন পে দেখো মতে নামপন পেলোতে লস কে আ ফার্মার লো মতে দি লাসে কোহান উনকে মাজক আ ফার্মার নয় সার্টিফিকেট হালা আর অন টেং হেদি মানে আর কান কে দেয় নাংপো আপে চোবাইবে নাংপো আকল কে ব্যাংকে গাংবুড়া পেন টামে বা ফেলো ফার্মার্স পেন লে চিনি দেয় লোতে হেদি লাকে মানে উইদাউট এনি নোটিস আ ফিল দামসি মানে হালা সন খুড়ি দেয় পো মানে ইন্সপেকশন ফিল ইন্সপেকশন দপো আকো রিএসেস টু পো পেন কে সার্টিফিকেট ব্যাংকে থান পেয়ার পো উনকে লাফাঙ্কে ফিউচার কে রিনিউয়াল স্কোপ তো পিপে দেয় পো লাসি কোয়ান মা উনকে এসি সার্টিফিকেট লে কি ইস্যু লোপতে হালা সো আরো না টেং হেদি লা চেকলাম দো না থাঙ্গলাম আকো আফ্রাং কোয়ান মা আর ডাং কে এন নন নসন মানে লে 6 হেক্টার কে ক্লেম লো সে ফর এক্সাম্পল ফকয় আজাদ না আনতা নন মা আমি থাঙ্গা কো চেপা কাম থুজি ব্লোতে হালা আফ্রাং কোয়ান মা সার্টিফাইড এরিয়া পেন হে এডিশনাল কোয়ান মা খেদি হালা বাং আকো কুড়ি থু দেয় নয় লাকে আমি থাং মাঝে কে মেলো আন পেন ইসি বাং দো লন আধক সার্টিফিকেট এন বা মতো তাহা হালা মানে কাটেং নি এলো নে কপিলো নে মানে কোয়ার্টারলি হেদি নিলি তোমার না রিপোর্ট নেছি লান আনা প্রোডাকশন লো সন হেদি বিকজ এতুম আমি তুমি নটা ম্যাক্সিমাম লসন সিক সার্টিফিকেট লং ন চকলো তো হালা কে মো আপোর্ট ডোলেং পিপো আনতা

0: মাংস নিলিপ নিলিপ লাকে মোস্টলি সার্পি মার হেদি ওমেন ওমেন এর টুমহাসি মানে কিপি বেশি দলো কসনি তুম হল আসর অ্যারাউন্ড 1000 লান বাকে টার্গেট হে আমার হাল আন প্লেং হুন এডেলো বিকজ হাল আসর মানে লা কোভিড করোনা ডকক মাসি হেদি মানে হালা ফিজিক্যাল কন্টেক্ট এর দাম পেনে তা আকে তোরা ডকক নমতি দি লাসি হাল আসর পলো আদারওয়াইজ ব্লক ওয়াইজ নিলি অলরেডি দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফন্ড প্রাইস লো হেদি তুম অর্গানিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং তুম ট্রেনিং টাং দে ইন্ডিভিজুয়াল ফার্মার সাতুম পিনাং কিপি আমি সুংসে লো হে পিনাং কিপি দলো দুং মানে ইতুমহেন ব্যাংকে অলরেডি মোপে নিলি থানবম লো কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং ডিমা হাসাও অলরেডি বাই ডিফল্ট ইতুমকে অর্গেনিক মাংসে লাং লাসি যদি কনসার্ন ডিপার্টমেন্ট আতুমলে আকো আসাবসো অ্যাওয়ারনেস পেনে ক্রিয়েট লোতে হেদি ফার্মারশিপ বেনিফিট পোমাতে দি লাসি লা সন লো পোতে লান সুসে দোলাং লান সুসে মানে ফার্মার্স মানে সো সার্টিফিকেট মানে আলে ইচু এন উনপো বে লা কাপ্রে কাপ্রে এক্সপো দো এক্সিবিশন দো হেদি সন লং টা মানে লাতুম আঠাং হরমু চেপা ডিসপ্লে দোন মে বা নিলি তুম সিতা ফ্রম টাইম টু টাইম তোমান খবর কি পিকে থাঙা প্রবলেম হয় বিকজ নন লংকে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেনে ডকক মতে এশিয়া গ্রুপ ক্রিয়েট পো আমুকা অমুকা তারিখ লং সন দো পোলোতে হরমু ডাক আমি থাকছি জ্বর পো কান মা আলি কে লং তা আমি থাকছি আলি লং পো
1: তাংতে আগে হাই পিনি লিতুম পেনা আনগে চিংকি লং ল কে চিংকি দাম কেলে দাম দে পস্তামে দকক লং তাহাই লাসি নাংলি হেন পেন নন ইলিতুম কা চিংকি আলং জেসে মে সাই কা চুটি কি আতুম ফান ওয়ে কি মি আতুম ফান পোনা নাংলি হেন পেন কপসন সিনালি থান বাচিনি ডুরিং তুং ল
0: থিয়েক পেন কে নিলে সনসি পুপ যে মামা লা সাইতে কি আতুম ফান হেদি যে আদাং থেতা নয় বিহেক হেদি উনতে মানে যে সার্টিফাইড ডেট সিমিলো এ ফ্রাঙ্কে সার্টিফাইড ডেট লোপোতে মো লাই মো সাবসিডিয়া বেনিফিট লং পো নাম্বার ওয়ান এ সাবসিডিয়ার বেনিফিট যদি গভর্নমেন্ট প্রোগ্রাম পেনে আকাশে লাভ দুন্দোতে সেকেন্ডলি বাংকে অর্গেনিক সার্টিফাইড পুলোতে নাংলি আদরটা আফ্রাং পেন অন মা আদর সেটা হেদি লং আন পেন লাকে নাংলি ইসি ইউ আর প্রমোটিং হেলথ বিকজ দাক হার পেনে ইউজ পেন আর প্রোডাকশন নাংলি লংলে লে সার্টিফাইড লোতে হাডাক পেন পিমা আর খেতি আর প্রডিউস কে হেদি নাংলি এ সার্টিফাইড পুলং পো সার্টিফিকেট আলং সেটা হালা আকে টক ডোকক তে টিমা দিদি লাসি কোয়ান মাউন অর্গেনিক সার্টিফিকেট চো এন্ডেসি হেদি ফ্রাং কে আলি কে দুজি বিকজ গভর্নমেন্ট পলিসি আতে একটা এট ন্যাশনাল লেভেল স্টেট লেভেল তাহেদি মানে অর্গেনিক ফার্মিং আহিন বিকজ অর্গেনিক ফার্মিং কে হালা কসন না টেকনিক্যাল কে ক্লেম আহিন ল হালা কে অর্গেনিক মানে আমুকা ট্রেনিং কে অ্যাটেন্ড হন লোপো অনসিতা যে আমুকা অর্গেনিক কে ক্লেম লোপো সার্টিফিকেট ব্যাংকে নাঙ্কক যে আর ট্রেনিং ব্যাংকে দু উপ হেদি নাংজি হেদি লাসি আন পেন লা মো আসাবসো ডিটেলস পেনে পোতে নীলি ফান্তা নাং কন্টেক্ট মে
1: চরোপার পিক আনল কে হাই নালি লবসন ক্লার্ডাক পেন থান পাচি নিতে কাং পথ লাসি একে হাই পি নিলি তুম গাছিং কি চে থান বাংকে কেলে দাম দে পস্তামে দোকক তা হাই লাসি কেলে দাম দে আনা বাংকে মোকা প্রেক হলে ইলি তুম চিং কি চে থান পলো না ননা বাংকে ইলি তুম গাছিং কি আপর কে চকলো লবসন সে নিলি থেকল লাসি নাংলি সনসরিয়া সাইলে দু পস্তামে সাই চে উতে কাং পেন লাদাক ওয়াং পেন নাংলি আসন আসন ইলি তুম গাছিং কি অর্গেনিক ফার্মিং আপু থাক থান পাচি নিতে কাং পথ মাতে নাংলি লবাংসো সার্টিফিকেট কো পুসন সে কাছে পালং নাং জিমা লাই হুই পু থাক নাংলি থান পাচিন দিয়ে কাম পর নালি ফান সুরি সুরি বিনিকাং সামা কাডম পাজিরুন তুলে থাকলা খাই
0: থ্যাংক ইউ
2: লাপুয়ান পর নাংলি তুম পিনিয়ালাম যে রাংডেং লং পেন সাইকাটি কি পেন সার্টিফিকেট কোসন সিকে চেপালং নাং জি মা আপু আপু থাক অর্গ্যানিক সার্টিফিকেশন কনসালটেন্ট রাজু টেরন লাপেন ফান্ডার টেরন আতুমাম্বং চিহু চিপুত আর্জুইক লং টাং ল লবংস অজয় মেক পিনি আকাশবাণী ডিফু আলং কে পাচেটাক একচেং অজয় মেক ইকল নাংলি তুম জয় মেক কার্জু লংবম লাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন আদন্থু লুন চেত অজয় মেক আংডেং আলং পেন কেচেং সিয়ালুন আর্জু ইকসেনং কার্বি কালচারেল সোসাইটি তুমকি লুন আলুন আলুন আলাম থে লাকে লাহেনলো নিতুম আরং তাংতে আর্জু ইকসেনং লবংস লুন

জিরিকেন্ডেং ক্যাসিয়াস আটম কিলোন আলুন নিতুম হ্যানলো পর্যায়িক লং টাংডারাফি আদন থুয়ালুন আর্জিক সেনাং কার্বি কালচারাল সোসাইটি আহিন পেন কিলোন আলুন আলুন আলাম থে লাকে ও নি কাচিং হন পিলংরি টাংটালা বাংসা আলুন আর্জিক সেনাং

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়ালং
2: আদন্থু কার্বি লামার জানালো না যায় মেঘ আং দেঙালং পেন আসন সনালুন আর জুয়েক সেনাং কিচেং সিয়ালুন লাকে হন্থে লামার জানালং আলুন আলোনা লামথে মানটুসি ওয়াংজি নাং কিলো না বাং বিজয় লেখে লাপেন মিরমিলি রং পিপি আলো না তেওত কিপিডো না বাং মণিরাম তেরন তাংতে আর্জিক সিনাং

লেখা লামার জানা লঙালুন ইথাক মানায়া সনপু প্রেমতে রাঙ্কিলুন আর জুইক লং টাং দেটাফি আদুন্ঠুয়ালুন আর জুইক সিনাং আলামার জানা ম্যান লাগে দিদি মলুরি আলুন আলামথে সিং দোলাং মানাং কিলুনা বাং বিদা সিং রং পি লাপেন বাড়ি রং ফারপি টাংটে লাপাং সলুন আর জুইক সিনাং

লাপোয়া নাপর নাং দিতুম কার্বি লামার জানালু না যায় মেঘ আংডেং আলং পেন আসন সনালুন আর জুয়েক লং টাংল লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই সিরকে প্লেং একাই কাই ললাসি নাং দিতুম গুয়াহাটি পেন কেপাচেটাক আঞ্চলিক বাতরি আর জুয়েক লংপ।

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरगढ़। तो हमारे धान खेती भालो खेती नष्ट हो नष्ट होले तो जो पैसा दे तो ना आमार लाभ है, बाकी खेतियों कले तो लाभ तो पाने आम जेने पाल
2: খারিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 14447 লৈ কল করক।
4: ফসল বীমা করাওক, সুরক্ষা কবচ পাওক।
5: লাকে আকাশবাণী ডিফু জাইমে কেবাং ওমলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারোই সিরা তক বরাসের কেপ লাপেন নাংলিটুম নিউজ অন এয়ার এপ আলং পেন তা জাইমে আর জৈক লংজে আদন্থু হিন্দি লামার জানালু না জাইমেক আংডেং আলং পেন কেচেং সিয়ালুন আর জৈক সেনং চামেলি লামার জানালং আলুন আলু না লামথে ভাগে রেমন কিলু না বাং সুনিধি চৌহান লাপেন আলু না তে অটকে পিডো না বাং সন্দেশ সান্ডেলিয়া তাংতে আর জৈক সেনং

লাপুয়ান পর্ণাং লিটুম চামেলি লামার জানা লঙালুন ভাগ্যে রেমন পুসুনিধি চৌহান কেলুন আর্জেক লংটাংল আদুন্থু আলুন আর্জেক সেনং আলামার জানামেন দামিনী আলুনা লামথে জাপসে তুমকো দেখা হে কিলুনা বাং কুমার সানু লাপেন সাধনা সারগম তাংতে আর্জেক সেনং লবাং সলুন।

লাপুয়ান অপর্ণাং লিটুম দামিনী লামারজান লঙালুন কুমার সানু লাপেন সাধনা সরগম কিলুন আর জুইক লং টংল আদুন্থুয়ালুন আর জুইক সিনং আলামারজান মেন লাকে দিলকা রিস্তা আলুন আলামথে দিল চুরালে কিলুন বাং আলকায়াকনিক লাপেন কুমার সানু তাংতে আর জুইক সিনং

লাপুয়া নাপর্ণাং লিটুম দিলজালি লামারজানা লঙালুন কুমার সানু লাপেন কুমার সানু কিলুন আরজুইক লং টাংল আদুন্ঠু আলুন আরজুইক সেনং আলামার জানা মেন লাকে হীরা পান্না আলুন আলামথে পান্না কি তামান্না লাবং সলুন কিলুন বাং কুমার কিশোর কুমার লাপেন লতা মঙ্গেশকর টাংতে আরজুইক সেনং

ইংরেজ আলোনা যাই মেঘ আং ডেঙ লংপেন আদুন্থু আলুন আর জুয়েক সিনাং এরিয়েনা গ্র্যান্ডে কে লুন আলুন আলুন আলাম থেলাকে মোটিভ তাংতে লাবাং সলুন আর জুয়েক সিনাং।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: নংলিটুম জাইমে কার্জুলং মম লাকে আকাশবাণী দিফু আস্টেশন লংপেন আদন্থু লুন বান আজাইমেক আংডেং লংপেন আসন সন আলুন আর্জুক সিনং কিচেং সি আলুন আর্জুক সিনং মঙ্গল সিং ক্রো কিলুন আলুন আলোনা লামথে লাকে কাহে নো কেমি তাংতে লাবাং সলুন আর্জুক সিনং

লাপু আনাপর নাং লিটু মঙ্গল সিং ক্রো কিলোনালুন কাহে নো কে মে পু আর্যুক লংটাংল আদন্থু আলুন আর্যুক সিনাং চন্দ্রকান্ত তেরাং কিলোনালুন আলু নালাম থে লাকে ইটুম আরং টাংতে আর্যুক সিনাং

দুঃখে গৃহিণী আসং সুতাং যুবার পেন কালতি হে ক্রম লাকেই তোমারং রুকাসে নাচি ফং দুঃখে গৃহিণী আসং

লাপুয়ান পর্ণাং লিটুম চন্দ্রকান্ত তেরাঙ্গি লোনালুন লাকে ইটু মারংপু আর জুয়েক লংটাংল আদন থুয়ালুন আর জুয়েক সেনাং পখিলা লেখে পি কি লোনালুন আলোনালামথে লাংরয় পারায় দামসি টাংটেলা বাংসলুন আর জুয়েক সেনাং।

0: নাংলিটুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী দিফু আসান আস্তুডিও আস্তেশন লংপেন আদন্থু মালিনী টেরন পি আনিং আলো আলামথে আর্জু এক্সেনাং
1: কারডম নেলিমেন লাকে মিলিনা তেরন পি লাপে নেলি কেদো লাকে বিথি লাংসু মাতিপুং রুট এ নেলিহীন পেন চিথান বনজি সন হেন ল নেলি কিক্লে মাসাই আবাংকে নেলি নন আমাতকে নেলি হে মাসাই উসুমার কাচেলাং লাহাই আকামসে নেলি ক্লেম বমলাং লাপে নেলি এ কেরেং জি আফান আবাংকে নেলি রিট জাই সামে নেলি রিট আসাই সামে নেলি ক্লেম এ হান কি এ লাপেন আসন আসন এ হান কারচি লাহাই নেলি ক্লেম পন বোম লাসে লাহাই পেন আজক এ নেলি এ কিজর দুন লাপসন সে নেলি ক্লেম বোম লাপেন হে মালং স্তামে নেলি এ পি কেরোয় নাট সামে নেলি ক্লেম পন বোম লাসি কেরেং জি আফান বাংকে লি সর লুতুম এ থেক আনা বাংকে ক্লেম নাং জি পুহল নেলি গাদু এ ফান সামে এ পচিনি পন বাংকে লাসে নন এ নেলি লাম থে বাংকে লাপান সি ইংটন ককল কারডম
0: আদুন্ধু সর লো আছে আং টং পুয়া যায় মেঘ আং ডেঙা লংপেন জ্যোতি তেরাং পি লাপেন ট্রেসি রং পি পি আতমং বং চিহু চিপুত আর জু এক সনাং
2: পিনি চিহু চিপুত আজাই মেঘ আলং কার্বি আংলং আলং নংনাম কাছে থ্যাংক্লং আলুন সে পিয়ে ফানসি চোফা পনল লাপেন আলাং লি লুন কি লুন লাপেন লুন কাচার লি আসাই আপু থাক রেডিও কার জুয়ারা দা তোমা ফান কাপাচিনি জিয়া ফানসি বর ইল আলাং লি কমাইক মা পুলোটাং তে আলাং লিয়াকে হাই পি সামি জ্যোতি তেরাং পি লুনসে পি লাসি আপ্রাংসি রেডিও কার জুয়ারা দা তোমা ফান কারডম পাজের ল লাপেন নাংলি ফান সে তামে কারডম পাজের ইল
3: কারডম
2: তাং তে আপ্রাংসি ইলি তুম চেথান পনসি না নাংলি কমেন্টু নিং কান পেনসি লুন কি লুন কাপাং চেং দুন ইগল
3: লালো নাকার জু পচরোলো নিলি কেচেং সি লুন কে লুন দুন আনিং কান লাকে 2015 লাসলম সে নিলি লুন কে লুন দুন পাংচেং লো লাপেন কে নিলি কেসেট লং স্তামি লাস আনিং কান সি কে থাপ দুন নং লো 2015 লালো তেং নিরি নাং পয়া লুঞ্জির লাপেন কে লাস লুঞ্জির কে নিলি মেনা সি কাছে বন্দা সি আ কেসেট লং স্তামি তেং নিরি নাং পুসি নাং ইরপিল নিলি তা কেচেং সি কে তকবো থেক থে দে সি তামে পাকলাং দুন লাং লাং লো হে আমার সি লা কাজিরঙা সর তুমি লাবাং স কেসেট আলং নিলি লুন নাই থাপি পনলো
2: তাংতে নাংলি কিলুন আনা লুনাং বং পেন কাদু কাবি সিতামি নাংলি মিনা তং কাছে তক ইকলমা মাতি আনুত কাপ্রে নাং কাবন্দা দুন লাপসন দম
3: দু নিলি মেনা কাছে তক বাংকে দু এলা জির নি জির থম লাসন সি দু চারলা লাপেন কে বাংসি নাঙ্গে তক পিল হে নিলি পুনু স্তামে পেনাং আনালুন ঝির নাং তক পিল চিথান পনাং কেচেং সি নিলি পুনু আলাংলি মেন নিলি থান পন দেট পো আলাংলি মেন কে জোনা সিং তেরা লাগে নিলি পুনু ল হে লাসে নিলি পুনু নিলি ফান নাং বন্দা পিপন চেং আলুন ঝির লাগে নিকে মালং আসামি পুল স দেট পেন পিনি নেহেনল বরেত সবাং পালুন ঝির লাপেন কে হাচাকে কান ইংকে লো চারলি নাংজি পেনা আন্দোলো নিলি পুনু নাই তক পেলুন জির সামে হে লাপেন কে আনুট কাপ্রেক আতুম নাং তক পি চিথান দামলো নাং খয়া সিং হানসি সার নাই তক পেলুন জির সামে কার্বি লাং পি পুদুলো লাপেন কে পেনাং আন্দোলাং হে নাই তক পি আসন আমেন বাং সুং পন লাভ নি ঠেক থে দেল হে তামে নিং আচিং সাম আলুন জির সাই দিল আনুতিন লে নাং তক পি পুস্তামে হে
2: তাইতে নাংলি নন আন সন কো আন আলুন কাবন দাপন ট্যাং দোল
3: নিলি

0: সলঞ্জের বাঙ্গে নিলি পুনু সিনাই তক পিলে হে
1: থে তা জুমি ইক পিক নিলিস তা মে নিলি নিং দক ওন দলং সলুন হেদি জুমি পিক
0: লালো নিলি লুন কে চেং সিলো মিলিয়ন ভিউস কেলে লং বাঙ্কে মানে নিং চিং সাম পিক হে সলঞ্জের ফান মিলি তুম লুন সেপি লুন বারেম আলুন সেপি হে রবিনা ক্রুপি পেন সিনিলি তুম পাচি থাক এগলো
1: তাংদি নাংলি লুন কিলুন কোনাতনি কা চার্লি দুন লাপসন দো ইগলো
0: নিলি কিলুন দুন কে চেং হুট কে নাহক সামে চাড়ি দুন দে হে হেম নিলি মেনা সঞ্চবর ই পেন সি নিলি কিলুন পন লাপেন কে নিলি পুনু সামে লুন কিলুন লাপেন লুন কে টক লাপসন আনিং হাং পিক আমাসি হেদি আলাংলি নাং চেরাব দুন দুন নিলি লং লাই কিলুন চকমা চকচেমা পুলাসন আলাগে পুদামলো পুলোতাং তে কে চেং সি নে টিচার মতে নি গুরু পছন্দ হে নিলি পুনু লি সোপেন আফি নিলি লোচার লিব মহৎসি লু নাসে কে ইসামে এন্দন ল হে লাদাখ ডিফু কালা কেন্দ্র মিউজিক স্কুল লং সি নিলি ক্লাসিক্যাল আনাত এন্দন ব নন ভাঙে হে ডাক তাং এল হে বিএং ডেং বাং

0: lun ki lun ta ki joy ki asai gali. Ili tum kachar di mati kache paduk abang jong si avi pulote lun ki lun chot kali lo. Lo kachar di ahi non lapen sonsuri kopi asai ma ili tum ining ke hang anotin si ceprek jam apodjo la si kachar di lapen kache paduk abang ke akenang sot pusini di uwi ki miya tum panta tan poning tum. Athema anutina bang phutina mate iphan pathek nang parinang pura aning nang kirung dunlap atumke ave mate mina jungjung pensi ni laso hin sinini ningke hang puharmu bang chichini nangji laso chichini lo pulotang te nang mina sike cheng si bang ke chebor ipo nang po laso chebor ia along komani ke aning nang kang samdun dotahai mate di lasi laso along iphan tame ako nang chirap nang chito dun bang dotupo lasi ke cheng si bang ke bang phan চখানাং নে এমেনা কেথেক জি ফান কেরে জি ফান পুলুতি ইলিতুম এমেনা সি চেবর ইপন পাপ্রাং নং জি পুসি নিডি ওভে কি মিতুম ফানস্তামে থান পনিং তো
1: তাং পি নং লি নন কে দো দিম পেন আকাং তো ইয়াং দেং আন কি দুন জি ফান লাপুসোনা কে ম্যাং দো ইকমা
0: নিলি দো আনুতিন আমাকে উন দুন দে তা থাই ওয়াই ফেস দামে নিলিতা আং সং আং দেং মতে বলিউড আতুম আন কে উন দুন দে হে স্তামে লাতুম আং দেং লং আন কে পালি দুন গাং তুং কি ইনিং কেহাং হা বিহেক পেন সিতামে দু আপেন নন পুয়ান তা দু বমলা লাসি নিলি পেনা আনগে চবর ইপন বমল আকাং তো ইয়াং দেং বলিউড আতুম আলং কে পালি দুন লং জি ফান আপেন হির জুমি আনতিন হির জুমি ইয়ং সি দু নিলি ফান তা কাছিং হন দু নং পি দুন পুরোতে নিলি তাহা লাসং দেং আন উন দুন জি পুসি কাছে মাথা দাম কে দুল হে লাসি লাকে হিরজুমি হরমু বাংকে আনুতিন সিতা নং পিদুন নো পুরতে লাকে লেদন ওয়েক পো লাসি পেনাং আন ইনিং কে হাং আরজি দিং ওলো বলিউড আ তুমালং আসন সন লে ইলি তা লুন দুন লং আসন তে পয়া থেদি ইনিং কে হাং ওয়াংকে আরজি দিং ওলো স্তামে লাতা ইসি আওয়ার সাই মা তেদি ওয়ারসাই কে মে নন মাত লং লে চরলা স্তামে মর নিসি জং সি লং লো পুরতে নিলি হালাসং দেং আনস্তামে কে পাল্লি দঞ্জি ফানসি ইনিং বাংকে কে হাং দাম বাং দোলো হে
1: চোরলো লাপেন নাং দি কে মেং কাম সে তামি চুন ইক ওয়েক জি রাদা হিয়ার জুমি আবেনি লি তুম কাদো কাবিয়া হিয়ার জুমি পেন সে তামি হেদি মর্নি সি নাং লি জে তামি মেসেন লাপেন আকাং তুই বলিউড আং দেং আন কে পাল্লি দঞ্জি ফা হিয়ার জুমি জে তামি দো ইগলো
0: চোরলো নাং লি তুম হিয়ার জুমি লাপেন কাদো কাবি রাদা হিয়ার জুমি ইয়ং সি নিলি ফান আপান আকাং হন জং সি দো পুলতি নিলি তা অনন ওয়েক জি পুসি নিং চি থে দামলো
1: তাংতে নাংলি নন নাংলি প্রাং কেং কাম কাছে জর্ডন জিয়া ফান কে ক্লেম কাং তুং লুন পেন আন পার কপিনে দুথুই গ্লাং মা
0: নিলি লুন কে লুন পেন আন পার বাং কে নিলি লা চেথান দাম লো না আন তিন ফান বাং কে পেনে উন এল হে তামে নিলি লুন গাচারি পেন আ কাপ্রে আসাই বাং কে নিলি পেরি লাসন সি কি রয় রয় লাসন ইনিং হাং ও ডিজাইন পেনে নি লাসন কাসেলাম চয় নন আজাদ নয় তামি ইসি ডিজাইন কে পালাং মে লাসো হরমু বাং ইনিং হাং পিক নিলি তামি নন সামি লাহাই আসাই তা ক্লেম পন বম লো হে লুন কে লুন আদাক আদাক লম আপু সন সি নিলি লাহাই আসাই আমু তা চুক্লেম পন বম
1: তাই তে নাংলি নন নাই চাথানিক লো নাংলি চয় পেরি ডিজাইন দি কাসন সে কাসলাম নাংলি নিং হাং পিক পু লাসি নাংলি কোনাত নি আহং যায় লং লাপু সন কাছে পাতি দুন মাতি কাছে পাকলাং দুন লাপু সন দুই গ্লম
0: লাবাংকে নিলি আবেলা সামি এমেনা আফান আবাংকে লাকে আনুত কাপ্রে কাফান চতয় দাম জপলে হে নাসন নাং পেনি পিঠা পু তামে চারলি দি আংকো বাংকে বাংতম সি নাংসন সে পিলো হে নাং সেলাম পিলো তামে নন নিলিতা চারলি দুন পেন লাসো আং দেং বাংকে ইসি আকে জয় ওয়ান দলো এমেনা ফান বাংকে থেকলো বা উন পু পু ফান সে চমাথা দামলো হে
1: তাংতে নাংলি লুন কি লুন আহং যায় লং পেন নাংলি মেনা ফান কাচেলাং ই বা নাংলি হেম ফান কাচেলাং ই লাপুসোনাবার সাই দু ইকমা
0: লালো লুন কি লুন পেন তা পেনাং কে নাংকার চাক দুন দল কাচারলি নিলি ইংদেং তিন লং স্তামে লুন কি লুন পেন তা পেনাং আ নিলি মেনা সি চার চাক পনল লাপেন কে হেম তুম ফান তা দরদে ফুফে স্তামে পেনাং আন কে নিলি তা চিরাব দুন নংলো লাসি লুন কি লুন কে লাকে একাই ডিং পি তামে উনভের জি পুকে চিপু থেক থে হে বয়ফিস তামে লুন কি লুন পেন তা নাং রাব ওলো নে আর নাম লো বা নে নে কে মাং আসাই কে লুন কি লুন হেন লো পোসে নি লাদাক পেনসি ইনিং চি থে দাম দলো লাপে নিলি মো ফিস তামে উন আন কে লুন পঞ্জি পুসি ইনিং কে হাং দো
1: তাংটেক নাংলি হিন্দি লুন লাপুসন

0: সলুঞ্জির নিংচিং সামো তামিয়ালাং লিয়ানকে নিলি তা ফুডুন দে
1: আর্জুই মে পিক আল নিলি নিং সাম পিকল লাপেন আং লিয়া তে ওয়াট সে তামি হেদি কে সান কে এন পন হেদি জু মে পিক আন একদম নিলি নিং রোড সপ আন নাংলি কার্বি পেনা কাপ্রেক কিলুন বেঙ্গলি এলুন কিলুন সেতামে দো নীলি সেতামে আর জুলং লাপেন নীলি নিং সেতামে ইং সাম ইপিক লাসি হালা সলুন সেতামে নাংলি মা সাপসো নাং পার জুপনিক জিমা আলু নবাংকে সাধির লাও
0: ও লাসলুন জি হেডি নীলি তা নিং চিং সাম পিক বেঙ্গালি আলু নবাংকে নীলি কেচেং সিল পুলে পুদাম দে তা চকলো সলুন জি এরফান আকে হায় ইলি তো মালুন সে পো এস ই কাথার আলাংলি সি লাসলুঞ্জির বাঙে কাবন্দা মাসি নীলি তা থেকে দেস তামি বেঙালি আলুন কিলুন নুন চেং আলুঞ্জির নংপার জুপন পদে
1: চকজি

0: বলতে চাস না সলঞ্জে
1: জুমি ইক পিকান ল নিলিগে আর জু ইক দর দি পিকলাং সামি পড়ালাম দুই ক পরে দি ইলি তো মো আর্নি কা ফ্রেক লে আকো মো চিহু চিপু ছিল নে না সিপিনিয়া যাই মেগা বাঙ্গে লাপু আন লিং টন ইক করল নে নাং লিগে ক্লেম গে দাম আপু থাকে।

কর্ডম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার জিঠা বীরটা পড়িয়াবাং নীলিমরণ সিংহফার হাবার আলো লাং সানলো বন্টার ক্যাব ডিস্ট্রিক্ট অংডুংডিম লাং আবেসি দোলাং লাং কেটেপেন ফারুপ্লিরা থ্রক ক্যাব আরং লাক ইসিরা ফ্লি ক্যাবরা থ্রকসিরা ফারুকে থমরা থ্রকসি ক্যাবরা ফ্লি আমলুক কিসুং কেফোনাং পেন আপারটা সুরি ক্যাবরা ফারু ফোরা থ্রকসির ক্যাবরা সির ক্যাব হেক্টর আনসোসে কিটকি কাং হয় লংলে লাং ইংডুমলো গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং পাটমি নোট কিটিটাং বাং আর পুম কে লং ফি লাং কে থেপেন মনিদা প্রাণ কে দামা ফাই বাং ফারুসি আন প্লেংলো আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পেন কে পাকলাং আটেন কে শোণিতপুর নগাঁও গোলাঘাট শিবসাগর হোজাই দরং যোরহাট ধেমাজি চৰাইদেউ কার্বি আংলং লখিমপুর লাফেন্দে বিশ্বনাথ ডিস্ট্রিক্ট অংডুং আহাবার নং আন্তা লাং আবের সি দলাং শিবসাগর লাপেন চৰাইদেউ লং ভমতার নিপেন তোমন আরভে কেজাং আজক অংডুং আহাবার পুথত লাং ইংডম থুল শিবসাগর অংডুং আদিম আলং লাং আংটান কেবারুন এ আজক নং আন্তা লাং পাবিপ্লাক

লাকে আকাশ পানি ঘটি মহাবাহু কার্বিং ডেঙ্গে বাংলাকে মিডিয়াম ভেবলং মিটার্স ফারুফলিরা ক্রেসিরা টকবর ফো কিলোহার সালং ফারু থ্রক সিরা ইংকর আসির ক্যাপ লাপেন এফ এম আলংকে ফারু সিরা ইসিরা টকবর থ্রক মেগাহার্স পিনিকে পাই পাই চেকলো নিফাই ক্যাপ উর্মিয়ার নিমি

0: donmarli adun tu tomo so arji glongpo tomo so amen ke kengbot bangso tomo ke tok singtimo arji sena
1: dug ong pai neke thipo pai puning kreng apor thyang pin trilia hut hun milan ke ong dilai abajara long ke do alai danta atur khelan bangge hun milan apun sir penajok dilai klap hema theng nu along ke do sarthi tiso hem ahem abranda tin along temon ke wang aling chegar bolong ke bon re nangke klo ar ki penajok karen tiso pi kare ma se armu malam son ke ington kok avedeta son nang mandelo karen kare mahut asar pi kave tirang pia bang आसो पिया फू फराय दुन मिर्सी पुडुनलो लासोन निंगे दरी पाय नांगनिं चेपानिंग दिंग दुनतु बोरी तु नांगपिना नहायले दोसोंते डॉक्टर हांग दाम बांग दोजिया पोलो नांगपुले दोसोंते सांग सुंगे लांग अबांग दोजिया पोलो कुपिने सोन बाका से के चागा बांग दोजिया पोलो बोनता नॉन के आरनाम देलो आरनामानिंग हांग अलिंगलो सीता नांगटा नांगनिंग चिपानिंगनिंग दुनतु इतुम रेंग दुनांग जिलांग पिरथे दुदुनांग जिलांग पिरथे केक्लेम दुनांग जियामो दोलांग असार पी कानिंगियाला मा जुलोंसी चिक्लोजन सिर के बफ्रांग सरसिंग बे कानिंगियालाम कारेंग अमेक सुवांग देन नांगचिक्लांग दोंगलो सरसिंग बे हिदिपी फुमेंटेओन आरोंसी केदो बिहेक पेंटा खे लोंगरी আফান কাচিং হন থিপিক খেই লাপেন লংরি আফান পুলোতে আমেথাং আওক আবিতা চিপি হাই লাসি খেই লাপেন লংরি কে ক্লারজি আফান খেই সিয়াংবং চেপলাক চেপলেক প্লেডেট নাং জি পুমাথাসি খেয়াংবং ইসিবেট কেদো থেকজি আফান জিরসং ক্লাব জিরসং আমাই রিসু এজাং কপাংরি আমাই লংলে ফেলাং কাচেরাই আমাই হাই হুই সেংসি কেক্লেম চেপাদুক পন্ড বিএসি পাস দের পেনাফি আর্নিসি ডিফু ওয়ার্কিং প্লেন অফিস অলং সাকুরি আফানপুরা কারেং তিসোপি পেন ইন্টারভিউ কাছুপিদনাহুত আর্নিকাং সামাপর পাকালং জিদামল কারেং ইতুমাসন কিদুক এদনে রাপ আর্লেংগিথে কাবে সাকুরিলে চোহাংডুনটা চোহাংডুন জংজংটি চলং দুন্দেলেজি সারসিং নিজে দুনল নেতা আলং আলং ইন্টারভিউ চোপিদুন পিকলতি সীতা তাঙ্কা চোপিদুন মোবেদ আপলনে পিনে ইন্টারভিউটা চোপিদুন নাক টিটি কারেং থাকদুনল তাঙ্কা ফান লাংরং পুলোতে ইতুমাসন কিডুক কারবি আরাত আতুমকে কুপুল সাকুরি কাছলং দুনুনপ লাকে কিডুক আতুমকে তাঙ্কা চোপি মোবেদ প সাকুরি তালং উন এলো লাপেন কেপ্লাং আতুমসি সাকুরি কে দো আন তা চেরাই থেপো আঠি কি প্ল্যাঙা তুমকে টাঙ্কা মহামাথা জকল আপদ কিদু গ তুমকে দুঃখ বম্পো কে প্ল্যাঙা তুমসি প্ল্যাং লে থত পোপুসি সরসিং থাক দুনলো লাসি নন কে কিদু গ তুমকে দুঃখ বমলো কে প্ল্যাঙা তুমকে প্ল্যাং লে থতলো লাকে এজুকেশন আফান টাঙ্কা পেন কে বের থিপ আপদ কালিমা কারেং থাক দুনলো লাসন বম পুলোতে এজুকেশন আভিলো আবেদেটপো লাপেন টাঙ্কা কেপালং নাজি আফান মাথারংপো টাঙ্কা কাপালং নাজি আফান পুলোতে চংহু চংহি দোকায় দরো কেনেপ কাপাটু আকা মানাথুসি মুনিরতুম কেক্লেম চিহুং রংপো আনলোতে খে আওদা দূরতা কাহে নোয়ামো আনাথুসি দামরং পো পুসি সারসিং নিজে থুলো সারসিং নাং আজালে নিংগি দামনন নাং সাকুরিলে কেলং বেক নাংজি লেপুটে নন মালমকে হিনিয়াসন ক্লেম বেক নাংপ ইসিয়া বাঙ্গে নাং সাকুরি কেলংজি আফান টাঙ্কা মহাচিপা দুউরা টাঙ্কা পেন নাম দে ঠেক নাংপ লাপেন এসন বাঙ্গে আগলেঙ্গিথিয়া হেম চেপা দু নুন ঠেক নাংজি মাতে আগলেঙ্গিথিয়া সুপি আফান নাং চেপা চর ঠেক নাংজি আনলোতে সাকুরি কেলং জয়দুন কেজি কারেং পুডুন থিবল নেকে তাঙ্কা তাবে তাঙ্কা কি দু পুয়াসন্তে

0: sira chi timpen baji krihini an ke nili chojor lapente hem chewang ikpo mari thik ikpo jat po ani kang sam nili sari tin mate sari baji alom lampen baat hui ikpo anke ha ajo sari at ake dar nai lo no baji anke inton ikpo la sonno jo
1: nali long koman ne sai nang cherap dan abang phul do igma
0: nona matke nili jung jung inuvet si chujorik bom aka prek phanta nili riponik e nona koke un anta nili ni jung jung se la che padduk lo chujor lo choklem lo che padduk lo inuvet si
1: arni bang ke jor alang ok nang li konat men si ke wan ek lo
0: nili lang ok bang ke ene ke soni do salani ok ta do la pen lukel ok ta do salani bang ke la ke la bang supply ke wan atum agudid do la agudid along pen si nili chu endam dam la pen la ronga oklo tema dak elitum lukel pupua okobang ke nili la bang pesari ne po isi auction pipo la so auction nong se nili ta kache dak don dun se ke wan
1: la lokel la pen chalani alang ok ang bong koloso abang si kinang la pen ador long mulo
0: ene ke general pu kinang nei ke la ro ok helo salania ro ba la bang se nang ikcha seling la bang mecha
2: ador e kon an igni na like jor
0: ador bang ke aprang ke kom non bang ke bad ikrak lo la si non bang ke ke wan bang si paikari ke wan bang si 175 ahut pen 180 la son si mane paikari en dun dun la salania okoba lukela bang ke la bang ke areta vi la bang ke thang pu tek thelu kel o bang ke ani pen ke kom hek ani pen ke abisi jet ya son mane up down du ko
2: kela
0: an nama ba
1: nang li ani si lang ok ke nama long tangka ko an dam iklo
0: ni li ani si long ke suri troxi dan an ba ka tangka ke o kan nam bang ke pinang lo ani si ke jora parman suri troxi an ke li
2: tang den ani la ana ok panang etpen arnisi along alib ko anlong iklo
0: alle bangke a ok jong si nang nang pet arni pulotang te ene ba pharo troxi pharo ner kep ke do
1: lang ok ke jor pen ke long atang ka nang li hemtun che pareng i dorma
0: nili la arnisi ok ke jor hajera pen ke pu mane che pador o le pu pesita me মানে উন আনা বাংকে নিলি চেপা দর ইকলো পেন চেপা দর নাং কলো মানে এলা আ অক জং সি নাং এত হুট ফুটতে হাজিরা বাংকে হাতশো আটশো লসনকে দুই কলো তে মজ লাসি লানা বাংকে সাপ সুপ মানে দর ইবি মুচ
2: কেলা
1: তাংতে লাং অকে জর কে নিংক্রেং আপর সি আলি কে অং মুমা মাদাংতে বারিখা বা বারলা আপর ইকলো
0: অকে জর মিমু কে লা নিংক্রেং কাং সাম হুদ বাং সি কি জর মিমু হালাসো হুট কে জ্বর মিমু আলাম থে বাং গেলালো মানে অক বাং এ বরফ তা পিয়ক প্লট মাতে অক প্রেস লে ওয়ান পুসিতা হেনো দাব দে লাপেন মান্তু নে নাং নে দেট পুসিতা মে ইং সামজিন বি মে পিনাপ তা চি জ্বরক মে লাসে গরম দিন বাং আফান কাং সাম দিন হুদ আবাং সি জ্বর মে মুচ
1: আর নিশি কে জ্বর ফার্মানা অক কে পাহেন দুকক পুলোতে নাংলি কপি সি কে ক্ল্যাম ইল
0: নিলি আজো লা নাং নে পুলোতাংতে কার্টুন পেন লা গুডামলং বড় পেন পেকিং প বিথিকাং কক প আংকে পেনাপ সে তামি আরো চিজর পন্থুই প লা পুলোজ কে নাং নে আনং ওয়ে বাংকে
2: তাংতে লা লাং অক পুপুই দেলো আজাদ অক পুসি তামি কে জ্বর অক পুলো তাংতে কিপাং থের বেড়ছে কে না কাই কে মাতা দে
0: আহক
2: লাসি আক লাপেন নাংলি কুলাত বসে তামে কিপাং থের বেজি ফানকে নাংলি কপি পিয়া সাই লগে ক্লেম পন ইকে
0: নেলি কে পাং থের সাই বাংকে পদাইতা লা লাং চিরি দি প প্রাস লা কেসাফা হরমু বাং চিরি দি প লাহাই আদাপ লতে চার কক প মো বন পো পুলো তাংতে কে বন না হুৎসে তামে লাহাই এ চারকক তে কাং এট পো লাং পেন্দুং পো আংকে লা এ কসন ল কার্টুন সার্টুন পুনই পালা সালা লাহে সিতামি নিলি চে চামকাং পামি পামি পো চিবি কাং পো চে চামকাং পামি মে পুলো তং তে পেনাপি আং নিমা বাং চিং নিম

0: কাচেলার ঠেকদাম ইকলং মা
1: নীলিলাং অক কিছু জড়ুন পেন কে চেলার ইকল নন চেলার ইক বমল
0: হিথি বা রং অলো কে জ্বর আদর আদাম পুষি তামে
1: কালাং চেলার ইকচে
0: কুপি পি লেন কসন কচেলার ঠেকদাম ইকলং ল
1: মানে হরমুয়া দর সেতামে বা অক পেন চেংলক হান জাত সেতামে আফ্রাং দর কে আবিক দেড়ল ননকে হালা আতঙ্কা বাংতা মৈলো তা কম ইকচেটল লাসিয়া হরমু বাংতা আদর বাং পা বাদ নাং কক লপুলো জলা মাসে ননকে লাহাই তা চেলার নাং কক লাসে লাহাই কা চেলার দখকল
0: নাংলিকে রং আলো সে কি জর্ডন ইংমা মানতে হিথি সে কি জর্ডন ইকলা
1: নীলিকে হাকে চেং বেনতা ডাক হালা পাওয়ার হাউস পু এসবি লা স মার্কেট লংসে আ হিথি লংসে নীলি ডাকসে ফ্রাং বেনতা চু জর্ডন বম নন পুতা ডাকসে নীলি জর্ডন ইক বমলাং আর ডিমা বাংকে এনে খেলা ফুটপাথ হে
0: কলা
1: ডাকসে জর্ডন ইক বম
0: তাতে মোপে না লিগে থানলা কেনাং নে অক আন কি বরফ দে
1: কালা
0: বরফ পেন সি বিবেদ তিলো পুলাসে বি বেদ ফি নং লি হেম দং চিপন ইক দে লমা মানতে আদুঙারাই কি বি থাই দো ইক মা
1: নীলি তুম লা অক জরা পেট পেট আতুম পেন ইসি এলং আ হেম ঠিক প লাসো গুদাম প হিসাব লাসে হালা স লং সে নীলি তুম নাং নে হরমু আন কে হাদাক সে নীলি তুম চি বি দাম পো লাসন সে ভাড়া সে নীলি তুম কে পি পি গল লাসে ইনোভেট কালি জং জং কালি হে বাংথম বাং ফ্রি চেলাং সে এ রুম এন পো আ নাম পেন লাসন সে হাদাক সে নীলি তুম হরমু হরতার পেন চেংলক আ ও কে নাং নে পুষে তামে বাং সোনং বি তামে তুম হাদাক সে চি বি দাম ইকপো
0: তাতে হলো হরমু কি বিফান আনাম কি কোয়ান পিক নাংল
1: ইনুদ আলং পেন চিক্লো জন পেন এ ফারো থ্রক্সি কি পিনা
0: তাতে নাংলে কে হিথি লং সে লং অকে জর্ডন পুলো দে লাসে কুলা দা ফারমান দা টাঙ্কা কি পিনাং দো ইমা
1: কুলা দা ফার্মানা বাংকে মনিসিপাল বোর্ড তুম দা আচিক্লো সিনাঙ্গে রুং রুং চিক্লো জন লং ফারো সি লাপেনতে হাল্লা বোজার কমিটি আর তুমা হলো তুমা চিক্লো সিনাঙ্গে রুং রুং ফারো সি চিক্লো জন লং পেন লাপেন হাল্লা মাসুল পুপু লা বোজার আর ডাক এন তুম
0: কলা
1: হালা স বাং ফু তুমা এ হালা বাংকে আর নি বাং সি নাংকি রুং লাসে আর নি সিয়া ফার্মান বাংকে এ শিকাইং কয় হালা তুমা বাং নাংকে রুং রুংকে ও লাপেন নীলি তুম আরো দোলাং নি তুমতা থেয়াং নাং কক ইতে মাজ আসে লা মে আদাম তা ইজো লং পেন নীলি তুম ইংকয় তাঙ্কা ইংকয় পেন নীলি তুম পিদু নাংজি
0: নলি কুলাত আদুঙারাই তা লা অকে জর কেলা না বাং ফুদ ইক ও মা
1: লা ইলি তুম কার্বি হে জান আংসে লনন কে
0: কালা
1: কার্বি তুম আংসে সে দোল লাসি দো নীলি তুম পালেন পেট আজাদ সি কি জ্বর পুসন সে কি জ্বর জ্বর
0: তাংতে কোম্পানি আকুলাত আলং কে আদর জুম চেত আসন তিতিলো মা মাতাংতে কেদো আন তা চেহমান আদর পেনসে জ্বর ইগলো মা
1: মানে আলাম বাঙ্গে লাসন লহ লাং অগ বাংকে আরে তাবি আফিক্স আবি দের পট হালা লোকেল অক পুপুয়া বাংকে হোমান এট এ ই লোকেল অ বাংকে আন তিন হাদা কি এন দুন সি আদর কা প্রেক তে মাজ লাসি লাদাক নাং কি জ্বর বাং তা পা প্রেক ইক নাং কক লাপেন সালানি অক বাংকে হোমান লাসন সি কি জ্বর জ্বর ফারুই না ফ্লিকে পুস্তে আলং তিন তা লাসন সি কি জ্বর জ্বর সালানি অক বাং ইকে তা লুকেল বাংকে কালি হালা বাংকে প্রেক জাম সি কি জ্বর আর নামা বাং
0: নলি মেথাং দা ফেসারি দো ইগমা
1: নীলি ফেসারিং আবি আথে নীলি গে নীলি ভিত্তি তা আশা বে ফেসারি সুতুক মে মে তা আবে লাসি পাইকারি সে চু এন্দুন প লাসন সে কেছু জ্বর জ্বর কো আন নে আনিং কান পেন সে তা
0: তাংতে কুমার নে ফেসারি লং না অক চজক দুন লোমা
1: ননখো কে আবে ইগলাং আথে এ লাসন এলে হেরি ক্লেম দাম বলো তাংতে লাপু আ দোকানে বাং চিংনি ইকলং লে দেট পো আ পর মানে চক ইক এ দেট পো লাসে লা সন বাংকে নিলিতুম আফে সারি লং দাম ফ্লুট বাংকে নিলিতুম নেপ দাম ইক এ
0: বাংকো আনমা কি বান লাসি এন্ডন এক চট
1: ও
0: তিতি ইকলা
1: কালাং লা সন সে এন্ডন বাং ফেসারিয়া আহেম ফু তুম বাং অক্সিন নেপ পো আংকে হালা তুম সে বাং ওয়ান সে নিলিতুম বাং কে এ লা কিছু জ্বর আতুম আন বেপারি তুম আন মানে হাদাক সে এন্দনিক পো লাসন সে চুজ।

0: Anapor nalitum karbi lunbari mang dengalong pen lunjer arjulong ekjang lo laki akaswani dipu adun tua jai megang kung dam dia prang prang isi kenang sot ke pachini alam jer arju ekta slogan on electricity popotak rihingami ke pon iari along me tur ur teglong pulote ke pa map jia phan langchor igri aprang si ke main switch le inkirek non lang ke chor ke nang lia kisung phoik de ji nang li ri jong si lang cham vok pulote electric a switch ot ik den ri nang lia kisung phode ji ri hinga me kapa chileng ji a phan pura ke dak tang ari puthot ing thun tu igri la puson thak thak si a ke no tang a switch la pen ki phuk tang a plak hai hui chi pari deng de det nang ji ri hinga me ke pon yanu jok along rihingari janglen theklong pulote ot igri lapen banga ka prega phanta pa ot edet ji aphan pin khaddu nang ji rihingami dam ji pulote me ki pawang thu ji aphan pura transformer fuse ari kelar thu ji aphan claim ik det ri lapo an hello kenang sot ke pachini alam ji nang litum lapanapor jaime karju ponlong ik bom lake akaswani dipu fm ben along pen pharoi sira tok bor sir kef megahertz lapen news on air f akira pen pini lake urmiar ni pai pai jeklo ni pai kep senkan suri ni rain ko ra trok non por pai por a minute poke pleng ji dok dok lo la sinon malam so pe lo tang te jai me kang kong ka prek ar ju pon tlong ik po
1: hola hola oi ba hola
2: me sinot kapu rakha gote check kori suwa nai niki
1: hola hola oi ba hola এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক RBI কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
0: ততাংতি ডনমাৰলিয়াটুম নন সোণালী তেৰণ পি পেন লামজিৰ কিথানপন আৰ্জুক চিনাং ইম্পৰ্টেঞ্চ অৱ গাৰ্লছ চাইল্ড এডুকেশ্যন পাপুথাক তটাং তে আলাং লিপেন লাবং সৌপুথাক লামজির কি থানপন আর জুডু নিকসেনাং
3: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও নাংকার জুডুন কেদো আনা রাদা তোমা ফানান্তা কার্ডম নাংপাজির ইগলো পিনি নিলি ইম্পর্টেন্স অফ গার্লস চাইল্ড এডুকেশন মাতে আরলো সো আও সোমার আর তোমা ফান লো কাপা চারলি কেনাং সট আপুথাক সে নিলি লামজের কে থানজিয়া ফান চেসিকল ইসিয়া দেট আহাম ফাং আখে লাপেন সোসাইটি জং সে পাফ্রাং দো নাংজি লাপেন কে চিংথোর দো নাংজি পুলোতে আরলো সো আও সোমার আর তোমা ফান তকলাং কাপা চারলি কে আকেনাং সট নেইল আরো সো সোমারা তুমা ফান লো কাপা চারলি কাপা ঠে খেলো সোয়ার লো আুম আকিসুং পেন কাচিপা জগ জি আরি সিম লো লো কাচারলি জং সে ঠেক সের লো পোলোতে আমি থাং জং জুং আফানতা আকেং কাচার জাপ থিপ আজাকং লং উন লাপেন দোপো আরো সো সোমারা তুম জং সে কাচারলি ঠেক সের লো পোলোতে আলাং তুম কামাথা কাপার শিখ আজাকং দো লাপেন কে মুঠি দুং আহুত হেমৃত কাবুচিয়া লং আমি থাং আও সোমার আফান সেতামে আকি মেসেন আকি জয় কি আতোয়ার কি থু পিয়া জাকং থিদুং দুজি লাপেন কে আমি থাং আফান দিহি নানা থু সেতামে চার্জাপ ই উন আজাকং দো লাপেন থির থিপ আফারমান চিবিরটি উন আফ্রাং হুটপেন লাংদাম লো পুলোতে আখেই তিন আহাম ফাং তিন আলং সেতামে সোয়ার লো আতুম আফানকে কেলাং পুসেতামে পাংক্রি ভি লাসন সে ঠেকন লং আথেকে কি ওং দুং আপিয়ে পো আতুমকে সোয়ার লো আতুমকে বাঙা হেম আর লেং সি কিমান জি লাপেনকে সুপিনসো আতুম সি হেম রিত হেমতুনি সি আতুম আফান সিতামে কেলাং আবাং পু কামাথা পেন আজক সুপিনসো আও সোমার পেন সোয়ার লো আও সোমার আতুম আফান লু কাপাচালি কি তৈ দুই হে হুই আলং সিতামে কি ফ্লাক ভি কি ফ্লাক ওং লাপুসন সি কি ঠেক পন লং কি ওং সিতামে লাপুসন কামাথা জংসে দোকক পোলোতে আখেই তিন আহাম ফাং তিন আতুম সিতামে কিমে ও আং থেকালি আঠিক

tumta det kachari penchenglo technology along sitami kapaprang dunsi ki onglo la pen anparta nona kai ke digital kai pina apotsi kaduka ve kausumar atum anta toklang ge theke akinang sotlo athike non digitalize kai huke toklang le thek the pulote pirthi thangna ta chichardundi lasonsi kaduka ve kausumara tuma phanta chingbar krepen lu kapachali long jia phan pusi sarkara tum rte 2009 aron paklanglo lake ninkan trok arta pen ninkan kripli arta hot anke free and compulsory education mate anam en apin pen lapen kaduka ve au somara tumta chingbar kripen lu kapachali longji awar sai piponlo nonakaya hot alo so somara tuma phan lu kapachali kapaching thor jia phan pura sarkara tum chipare deng ponsi ason ason aron deng ponlo কিচেঙ সে লাকে বেটি বাচাও বেটি পড়াও পু ইসিয়া স্কিম সরকারা তুম সুরিহিনীরা ক্রিপ হ আনিংকান ডেং পনলো লাসো স্কিম কে ডেং পন আথে লাকে পেনাং আন আপিয়া পোয়া তুমকে আরো সোয়া সোমারা তুমা ফান আমাহাং কাপাঠে কাং তুমতে লাপুসন তা অংদুং সে ঠেকলং লাপেন ইনুরাও সোয়া মাহাং পাঠেক দেরাফি জং সে আলো সোয়াও সোপিনাক পলতে কালানা কাপাংক্রি লাপুসন্তা দোপি লাপেন আনপার্টা সোয়ালোয়াও সোমার আফান পলতে কাপাচারলি আনা থুতা কেতয় দুন্দে দেটপেন সাই কেক্লেমানাত কেতয় রং লাপুসনা সাইলাং নোপেন কাপাজক জিয়া ফানসি সরকারাহীন পেন লাবাং সোয়া স্কিম ডেং পনলো পুথত লাকে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় লাসোয়া স্কিম লাকে জাখঙা চেকলো সুরিহিনী রাফলিয়া নেংকান পেনসি ডেংপনলো লাসোয়া লং কে ফান ট্রক্সিকেবরা ফ পার্সেন্ট মাতে 75% কে এসটি এসসি লাপেন ওবিসি মাতে বেগওয়ার্ড ক্লাস আলু সোয়াও সোমার আতুমা ফানসি ঠিক পিপনলো লাপেন কে ফান ইংকয় রাফ পার্সেন্ট মাতে 25% কে বিলো পোভার্টি লাইন আউ সোমারা তোমা ফানসি ঠিক পিলো লাপেন কে লাসো কাচারলি হেমালং ফ্রি বোর্ডিং মাতে আকি জয় পেন কিদু কিথাক আদিম কি পি পেন চেংল ইউনিফর্ম কিতাব কিচু কিজুন লাপেন কাচারলি আনাম আন্তা এন এপিন পেন সি আবার সাই পিলো লাসোয়ালং ইংডেং ট্রক পেন ইংডেং নেরকেপ মাতে ক্লাস সিক্স পেন ক্লাস এইট আন কাচারলি আবার সাই লং পনল আদন্থু লাকে সিবিএসসি ইউডান স্কিম লাবাংসোয়া স্কিম কে সুরিহিনী রাফলিয়া নিংকান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আতুম সুরিহিনী রাফলিয়া নিংকান পেনসি আরন্ডেং পন পেন বিপনল লাসো স্কিম আলং আকি জয় পেন অনলাইন রিসোর্সেস কাচারলি দুনলং আবার সাইকি পি লাপেন কে স্টাডি মেটেরিয়ালস হে হুই ইংডেং ক্রি সি পেন ইংডেং ক্রিহিনী কাচারলি সোয়ারলো সোমারা তুমা ফান সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং মেথেমেটিক্স হে হুই আলং কাপাচারলি আবার সাই কিপি পনতা পাদুপনল পুথত লাকে ন্যাশনাল স্কিম অফ ইনিসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন লাবাংসো স্কিম কে সুরিহিনী রানের কেপ আনিংকান পেনসি ডেংপনলম লাসোয়ালং এস টি এস সি সোয়ালো সোমারাতুম ইংডেং নের কেপ পেন ইংডেং সের কেপ আন কি উন দুনতাং আরো সো সোমারাতুমা ফান আর্তা কিজুম হেক আকু পেন পিনান কি দু আসাই পেন কাপা জক জি লাপেন কে লু কাচারলি কাপা চিংটন কক মাতে স্কুল ড্রপ আউট কাপা ওয়ে দেট জি আফান পুসি আরো সো সোমারাতুম আফান ইংডেং কেপ কাচারলি উন্ডেট পেন নিংকান ক্রেনের কেপ প্লেং লো পোলোতে স্কলারশিপ হে হই পুসিতামে কি পিপন আওয়ার সাই পিলো লাপেন আনপার্টা আকাপ্রেক কাপ্রেক আস্কিম কি পিপন দো ওলা সেতামে লাই হই আওয়ার সাই নাং কি পি দো ও পুসিতামে পেনাং আনা পিয়া পোয়া তুমকে চিরক তকাবে আজ ও সোমারা তোমা ফান লো কাপাচারলি কি তয় দন্দে লাপুসন দো পিগলা পাংবার দামে ইলিতুম কার্বি আহাম ফাং আলং তা পেনাং আন আতক আনু রংরোবাজু স্কুল হেমে হুই মেসেন কাবে লাপেন আনপার্টা কিদু কি বয় দেট আজ আলো সো সোমারা তুমা ফান বাং আখে হেমালং লাপেন কে কিপ্লাং কি ফিয়া হেমালং লু কপাচারলি দুঞ্জিয়া ফান পুরা কিবি দুন দুপে সিতামে লাসোয়াং বং পেনাং আন আলো সো সোমারা তুমকে অকলাং

puta pata isi tegun long pri pra sita kupia ka mun sita kupenia aplang na hom lok si apinang tha lo census day pon si bujot kupia lam ni kini ni de masi nili mhangke thek apor nili mhangke thek arta chulo so bang a hok pet pen nili putum ta chini dun de chi pete so hisap bidun de ar aning kan ba athe halabang so hut aprang prang ji than ke halabang song long sai ti ke hut halabang so hut ko pene okipru dam hut so hut hala so kene ri ke pan dam ke hut se prang prang ke la son ke tharam ro la si no ni nili mhang ke the ke hut ta aprang nil pu dun ke than ba nili ke chini dun pri pri hur bang ke second world war মানে জাপান ওয়ার হুত চল বাংস কি ক্লিপ ই ডক ডক সো প্রাং ইয়ং সিনি দি ভাঙ থে সে হাল সো আহুত পুলু ডাংতে নো না ফি আফি লাখা লাখা সি পিন কে কে 1941 মলং মলাম ফিনি

0: অর্গেনিক কম্পাউন্ড মতে প্রোটিন, ফ্যাটস, কার্বোহাইড্রেটস, সপস, রেসিনস, রাবার, ওয়্যাক্সেস, জাংথু, কয়লা, ডাইস, সিনথেটিক, ডিটারজেন্ট, অ্যালকোহল, হাইহুই, কেদো পেন্টা, লাং ফাংনু থেক, লাহাই আহরমু, লাংরয় আলং, কাপিলি দুন পেন, লাং আলু, কেদো আপি, আফান ফাংনুল লাপেন, চিটিম লাপেন, আসন আসন কেসো আপি চানল, বাংসো আকারখানা পেন, কেটেট লাপেন, লাংরয় আলং, কাপিলি দুন অর্গেনিক পলুটেন্স, জংসি লাংরয় আলু কেদো ডিজল্ভ অক্সিজেন মাতে, লাং আলং কেদো তাং আ অক্সিজেন পেন, কম চেট পুলতে এরোবিক ব্যাকটেরিয়া পু আপি লাং আলং দু উন লাপেন বাংসো আপি লা আকেটের হরমু কেচু পেন লাং আলং পেনাং আন আকেটের খাং উন সেটা আকেটের হরমু লে বাংসো আডিজল অক্সিজেন আফান অং উনা পুলতে
1: দনমার্লিয়া তুম লাপানা পর নাংলি তুম লুন্সি মিলিক আহিন পেন লামজির কেথান পন আর জুলং ইটাং ল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই নেরকেপ নাং চক টাং ল পসি জাইমিক অ্যাং কুং আকা ফ্রেক দাম থল নাং লাকে ইংলিশ আলুন আজাইমিক ইংলিশ আলুন আজাইমিক আং দেঙে লং পেন কিচিংসি লুনজির আর জুক সে নাং লাকে হানা মন্টনা পেন কিলুন পন আলুন আলুন আলাম থি বিন হেয়ার অল লং পো ততাং তে আর জুক সে নাং আলাং লিপেন কিলুন পন লাবাং সলুন।

আলুঞ্জির আর্জিক সিনাং লাকি মাইকেল বাবুল পেন কিলুন পনালুন আলুন মেন হ্যাভেন মেট ইউ জিয়েট পু ততাংতে আর্জিক সিনাং আলাংলি পেন কিলুন পন লাবং সলুন।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: দন মারলিয়াতু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই সির কেবর মিনিট ক্রিপ হ নাং চক তাংল বসি জাইমেক আংকুং কাপ্রেক দাম থুল নাং লাকে লামেট আজাইমেক লামেট আজাইমেক আং ডেঙালং পেন স্যামসনিং টি আহিন পেন জাং রিসু পেন রিচু পো আলামেট কেথান পনলে পুথত ইলিতুম আর জুডু নিকল নাং
3: লাকে আকাশবাণী দিফু পিনি নিলি তমো সো কার্য নিং কেহাং আতম ফানসি জাংরেং সো লাপেন রেচো আতমো সোসি নাং ওয়ান পিল ততাংতে আর জীবন সেনা আন কে তাহদে হাকো আহুত চেপ্রং পদিমালং রেচো এনুদ দল হালাবাং সো আর রেচো কে আহকুম সো পিক ক্লেম ক্লে দাম দে তোমা ফান লাংসেলেট পিকল তাহ বাংসোয়াজক হুলাদা কেদুন আমুলুক তুমান তা চলং সয় লাপেন সেলেট লি সয় আসনসি নামানো লাপুসন দাম্বম দাম্বম আহুত ইনুত বাংসোয়া রং নাথু মাতে জাংরিংসো দামল বাংসো দাম্বম আহুত তোয়ারালং ফেরুই থে পো মাতে ফেরুই রিচো আবাং কিসুং থেক তিকল তাহদই আনকে লাবাং সুয়া ফিরুই রিচু আবাং জাংরেং সোকে দাম থেক দুন লংসি ফিরুই পুদুল তাহ ও জাংরেং সো কনাত সি কে দাম্প জাংরেং সো তা চে থাক দুল তাহদই নেকে চমোয়ে অং সি চেফ্রং পুয়া রং আন দাম রাইজি পু চে থাক দুল ফিরুই আবাং পুদুন থুলো ও জাংরিং সো নেফান কিসুং পেন নেপাজকতে কাংথা মো নেতা নাং কিসুং লতে নেমে নাংতারাম নন নেতা নাংরাপু লাপু সনসি ফিরুয়েবাং পুধুন লতাহ দেই আন কেতাহ বাংসো ফিরুই কি পুয়ালাম জাংরিং সো মুন্থিসি ফিরুয়েফান পেজকতে কাংল বাংসো ফি পুথত জাংরিং সো আবাং দাম থুলো লাপুসংসি পুথত চেতুং লেপাই কিসুং ফোথুলিল লাপেন জাংরিং সোতা পেজকতে কাংপেন দাম থুলো পুসন দাম্বম দাম্বম চেফ্রং আরং লেজি দকদক বথুং লেপাই কিসুং থেকটিক চেতং থুলো তাহদেই আন কে থিক লাসো পরহুত বথুংতা ফেরুই কাছে চাক আসন থত চে চাকসি জাংরিং সোতা বথুং আফান পেজকতে কাংসি পালিল বন্তা জাংরিং সোকে রং আন পালিলে সি রিচো আলাং হে আনসি দকল তাহ আথে জাংরিং সোকে আপে আবে আরি আবে মাতে আপে আরি মে ও এ লাপেন কেতের কে আর আসন পেনা

মরিচো নেপাথে রাক দেট পু পু মাথা মাসি লংহে আন পালে আমার লংতা রং সংসি দকক লতা আর দু লং লমা হদে যুদ্ধে লং দে আর দু থনই পু থট আর নিকে রেচু অসপি লংহে বাং লতা রেচু অসপি লংহে কে বাং থেক দেট পেন জাংরে সোতা পংসি বুট পাং চেং ল পংসি কি বুট আর কি কিজুমে অং তাংতে মঞ্জির সো বাংজির সি থেংপি থেংপ্রাং আরবো ক্লোপ্রে আনলো লাপুসনা পরাহুত রেচু অসপিকে আনিংকে দক আনিংকে হাং দকল তাহ দে রিচো সপিকে লংহে পেন দামসি আহেম কুট ইংদেং ক্রেহিনী চিলু দামসি চিরু চার নাবলো লাসো পরহুত রিচো অতুম পেনান সোতা আসপি গা চিরু পেদকলো বনতা পাহাম উন এ দেটসি কিজুত সি আর জুলো তাহ দে ওপে নাংকো পিয়া পসি ল আন আলাম ধে নাংহু দেটতা নাং কা চিরু পেহামুন এ দেটল মা তাংতে নাং পিয়ার জে পোয়ার জে কিলিতং পেনান সপো কেদো পোমা পে পু পেনকে রিচো সপিতা কা চিরু পেন দজয়ল তাহ দে আন কে তাহ পু থট আদাবকে রিচো আতুম আরং কে থে কি বিয়া মুলুক হাংসি ওয়াং পেটল লাপেন আসপিয়া ফান চে হাংসি নাংচে লাং নন পু হাংলো বন্তা রিচো সপিকে জাংরিংস ফান হেক লংলে দেরা মাসি সিরকু চিলুৎসি চিরু থুলিল তাহ দে লাপেন কমাৎসি কেদৈ লাং মাপু আবিদি জুৎসি আরাত আতুমা ফান পারি দাম তৈল তাহ দে লাপুসন রিবম রিবম আফিকে জাংরিংস ফান হেক লংসি হ্যাং পনল বন্তা জাংরিংসকে রিচো আহেম দুন্দে দেল আথেমা আলাংকে আপে আরি রাগ ফ্রে মাতে রাগ ফ্রত কে তের কে এর আমাশি রিচো আফান আনিং অলাক জি পুসি দুন্দে দেল তাহ দে আনকে পিমা রিচোকে পুথু নার জন্থু ন দে পুথত আর নিতা পাহাং দামথু লিল বন্তা জাংরিং সোকে আপে আরি কে তের কে এর আলাম চেমা থাশি রিচো আহেমকে দুনহা হে পুসি দুন্দে দেল আফিকে রিচোতা আহকুম পাশো ডাকসি নাং দুন্দে তে নাং কক চেক নন পুসি পুদামলো তাহ রিচো আরাত আতুম আচাক্রি আচাকর আতুম জাংরেংসো আফান থান নাম থুসি পুল রিচো কি পু জাংরেংসো তা নাং দুন বেগ নাং পোনো না বয়কে জংসি নাং দুন্দে লেপুতে ফামরি পে নাং কক টান পো পুসি থান দামলো লাসনসি জাংরেংসো তা সাই জগ জে পেন নাং দুনল লাপেন রিচো আসপিতা হেম পেন নাং বারসি জাংরিংসো আফান থেকলক পেন চার বাক পনসি হেম আরলু চে পন্ডেল তাহ দে আনকে রিচো আসপি ফান হেম আরলু চে পন এলদি ননকে আকো লুথুলাং দে জুজেলাং বাংসো ফি রিচো লপেন আরাত আতুম আসপি পেনান সপো কে দো নিং কাং সামসে জক রিচো লপেন আরাত আতুম জাংরিংসো আফান বিদি কাংলিম কে ক্লেমজি আফান চেপারাই লতাহ রিচোতা জাংরিংসো আফান হাংসি পোলো জাংরিংসো নাংজংসি নীলি সপি আফান পনবেগজি পোলো তাংতে নীলি নাংকে তয় আসাই পাচুন উনাংজি পুসি থানলো তাহ দে আন কে তাহ জাংরিংসো বাংতা বাংসলাম চে চাক দুনলো লাপেন পুথত আদাবকে রিচো লাপেন আর রাত আতুম বাংস আসাই পাং চেংসি রং বং আদাং থে পি আলং হানজাং আমু রিক দেডলো তাহ লাপেন জাংরিং সো ফান পুলো লাবাংস হানজাং আমু হুম লাপ নন পুপুলো জাংরিং সো তা হানজাং আমু কি বিহে কে জক রং বং বে থে কি রিক হেট আহানজাং আমু কো সনসি কি হুম পোমা পু মাথা মাথা পেন আলাং কে পাজক তে কাং আবুথুং আফান চেহাংসি উথুং কে দো আন পাবাং পেন বাংস আহানজাং আমু হুম পি থাইল লাপেন রেচো তা মাহু হাগলো তাহ দে আন কে তাহ পু থত আদুন্থু কে রেচো বাং জাংরে সো ফান পু থুলিল নন কে লাং আথাকসি

hirin jin tak en it pin pen hem kim non pu toy thulilo tahang jangreng so abang puthot ma tha thulilo alang kirap te kang phiruye phan che hang si phirui ke do anwang pet si lang along hem tun the po phiruya tum charpan nek nek charpan nok nok si hem pa man det lo hem the po theklong si richo ke ma huthu hak lilo tahang আতমো জুজিলাং দেই না আর জুদুন দেই আন কে তাহ বাংস ফিকে রিচোল পেনারা তুম চিংবাই থুলিল আকিসুং নাই আসাই কেপা ক্লেম জিয়া ফানসি চেপারাই পন থুলিল তাহ রিচো বাং জাংরেংস ফান হাংসি পু থুলিল জাংরেংস পিনি কে কিজু সি আসাদলাং নাং এনথুপো পুসি পুল আন কে তাহ পু থরানিকে রিচোলপেন আরাদাতুম কিজুত সি আসাত কেলাং জিয়া ফান চেলাং চেলাং পেন জাংরেংস ফান পুলো ও জাংরেংস নাং কে পিনি কেপাদু সিলো জং সি হাইডেট পোলোতাংতে রিচো তা চোলং পোলাপেন রিচো সপি এনলং পো পু পুলো বাংসলাম জাংরেংস তা চেদন্দনসি কপিয়া সাইমা কেক্লেম নাং জি পু আর জুলো লাপেন রিচো তা পুলো পিনিকে তালো পিয়া থাকলে চং চিং নাং নন পশি রিচো তৈল জাংরেংসো তা মেন মেন রিচো কি পুয়ালাম কেমাথা কিসুং তৎসু সি মাথা ইট ল তাহ জাংরেংসো তা মেন মেন কেমাথা ইট লাপেন আফি কাছে মাথা থু সি আলাং কেপা জগতে কাং আছি তুং সার পো ফান আনিং মাথা দাম লের ল লাসন সি আলাং চিতুং সারপো ফান চেহাং সি আকেং তিং লুম চিত আন লাং বিয়ালং নাং ইংলাং ল লাপেন রিচুতা চেংনন পু জাংরেংসো ফান পুলো জাংরেংসো তা চিতুং নাং ইংলাং থেকলং সি চং নক চিহুম পেন হা লাং বি মাতে তালো পিয়াং বং আন চন সি চং চিং নাং পিয়ারেল চংকা চিংনাং আহির কাং তাং অং তাংতে সিনিং আন্তা বিরলাক সেরল রিচো তা কাফেরে কে দো থুলো লাপেন আফি কে কেফেরে অং রিচো বাং তা চং চিংনাং পাং তন্নন পুসি আর রাজা তোম ফান পুনাং কল তাং দেই চিনি ল নন কে আতমজুর পদক ডকল দেই আন কে তাহ আফি কে রিচো লাপেন আর রং রাজা তুম জাংরেংস ফান আ জাত আবিদি পেনতা চুহায়ুন এ আমার রিচো তা জাংরেংস ফান আং হয় চিপি দেরল লাপেন রিচো চিপি দেরল লাসনসি আলাং কাছে চাক আতেং পেন আসোপি তামে জাংরেংস ফান পাংরি পাংডন বাংস ভিকে জাংরেংস সি রিচো কে থে নাং মান দেরল তাহ লাসে পিনিয়া তো মো সোকে লাপানসি কাংতন এগলো দমে থাকমে কারডম